আকাশবাণী কৈলাসহর, আজ সোমবার, 9ই ভাদ্র 1948 শকাব্দ, 13ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 31শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56:37। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

ইতি। মৈত্রেয়ী বলিলেন, যাহার দ্বারা আমি অমৃত হইতে পারিব না তাহার দ্বারা আমি কি করিব? আপনি অমৃতত্ব প্রাপ্তি বিষয়ে যাহা জানেন তাহা আমাকে বলুন।

0: কিন্তু আত্মপ্রীতির জন্যই পতি প্রিয় হয়। জায়ার প্রতি প্রীতিবশত জায়া প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই জায়া প্রিয় হয়। পুত্রগণের প্রতি প্রীতিবশত পুত্রগণ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই পুত্রগণ প্রিয় হয়। বৃত্তের প্রতি প্রীতিবশত বৃত্ত প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই বৃত্ত প্রিয় হয়। পশুগণের প্রতি প্রীতিবশত পশুগণ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই পশুগণ প্রিয় হয়। লোকসমূহের প্রতি প্রীতিবশত লোকসমূহ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই লোকসমূহ প্রিয় হয়। দেবগণের প্রতি প্রীতিবশত দেবগণ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই দেবগণ প্রিয় হয়। বেদসমূহের প্রতি প্রীতিবশত বেদসমূহ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই বেদসমূহ প্রিয় হয়। প্রাণীবর্গের প্রতি প্রীতিবশত প্রাণীবর্গ প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই প্রাণীবর্গ প্রিয় হয়। সমুদয় বস্তুর প্রতি প্রীতিবশত সকল বস্তু প্রিয় হয় না, কিন্তু আত্মপ্রীতির জন্যই সকল বস্তু প্রিয় হয়। সুতরাং হে প্রিয়ে, এই আত্মাকেই দর্শন করিতে হইবে, শ্রবণ করিতে হইবে, মনন করিতে হইবে, অনিদিধ্যাসন করিতে হইবে। হে মৈত্রেয়ী, এই আত্মাকে দর্শন শ্রবণ মনন করিলে ও জ্ঞাত হইলে এই সমস্তই জানা হয়।
1: অমৃতবাণীতে আজ শুনলেন উপনিষদ থেকে পাঠ।

কতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 সকাল 8টায় দিল্লিকাণ্ডের সমাচার প্রভাত, 8:15 দিল্লিকাণ্ডের প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শিলং কাণ্ডের ইংরেজি সংবাদ 8:30 রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান, 9:00 নিউজ বুলেটিন হিন্দি এবং ইংলিশ, 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বেদ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা সকাল 11:00, 12:05 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন। দুপুর 1টায় দিল্লি ক্যান্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন গাজল, দুপুর 2টায় দিল্লি কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতে, 2:30 আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান। দিল্লি কাণ্ডের হিন্দি সংবাদ বিকেল 3:05 দিল্লিকাণ্ডের ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনবেন রাত 8:10, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, 10:20 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী কয়লা শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠানে। প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। 1848 সালে আজকের দিনে সংবাদপত্রে প্রথমবারের মতো আবহাওয়া বার্তা ছাপা শুরু করে। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে। 1905 সালে আজকের দিনে বঙ্গভঙ্গ বিল পাস হয়। 1907 সালে আজকের দিনে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গো রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। 1957 সালে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে আজকের দিনে। 1959 সালে কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় 80 জন নিহত হয়। 1962 সালে আজকের দিনে লাতিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 1963 সালে আজকের দিনে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হটলাইন প্রতিষ্ঠা করা হয়। 1965 সালে আজকের দিনে মালয়েশিয়ার জাতীয় পতাকা যুক্তরাজ্যে সর্বপ্রথম উত্তোলন করা হয়। 1968 সালে ভারতে তৈরি উপগ্রহ রোহিণী আকাশপথে যাত্রা করে আজকের দিনে। 1968 সালে ইরানের খোরাসানে মারাত্মক ভূমিকম্পে 18,000 নিহত হয়। 1971 সালে আজকের দিনে সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন। 1975 সালে আজকের দিনে গণচীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান। 1991 সালে আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজস্তান স্বাধীনতা লাভ করে। 2005 সালের আজকের দিনে ইরাকের খাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় 1,000 ইরাকি মর্মান্তিকভাবে নিহত হয়।

1913 সালে আজকের দিনে বার্নার্ড লভেল, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীর জন্ম। ১৮৪৪ সালে আজকের দিনে চন্দ্রনাথ বসু, শিক্ষাবিদ ও সাহিত্যিক ও সমাজসেবীর জন্মগ্রহণ করেন। ১৮৭০ সালে মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ, নিজের নামে প্রতিষ্ঠা করার শিক্ষা দর্শন ও মন্টেসরি শিক্ষা পদ্ধতির জন্য সুপরিচিত হন। ১৮৮৮ সালে কানাইলাল দত্ত জন্মগ্রহণ করেন, যিনি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

1928 সালে আজকের দিনে জেমস হ্যারিসন কোবার্ন আমেরিকান অভিনেতার জন্মগ্রহণ করেন। 1944 সালে আজকের দিনে ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৩ সালে আজকের দিনে বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন।

এই ছিল আজকের ইতিহাসে আজকের দিনটি। এবারে বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, ভূমিদশের আগাম সতর্কতা, বাজবে মোবাইল অ্যালার্ম অ্যাপে, নেপাল থেকে শিক্ষা, তৎপর নবান্ন, জেনজি ক্ষোভের সংখ্যা, কলেজ বিশ্ববিদ্যালয়ে পোশাক বিধি নিয়ে পিছু হটল যোগীর সরকার, দেশে একরকম আর বিদেশে অন্য কথা, ভাগবতকে বিরোধী খটাক্ষ, ইউক্রেনে রুশ হামলায় মৃত ২৭, সুপার সিক্সে পৌঁছাল ইস্টবেঙ্গল, সোমবার কলকাতায় লাল হলুদের ক্রুট ডিফেন্ডার, বাঁকুড়া মেডিকেলের প্রশংসা স্বাস্থ্য দপ্তরের পরিদর্শক দলের, চিনির দাম বাড়ায় আখের বাড়তি মূল্য চাইল কৃষকরা, উজবেকিস্তানে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে কক্রোচ নেতাদের বললেন ওয়াংচুক। এবারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, উদ্ধার ১৪৯ ভারতীয়, এখনও খোঁজ নেই পশ্চিমবঙ্গের ৩৭ জনের, নেপালে মিলল আরও দেহ, দেওয়া হচ্ছে গণকবর, প্রচণ্ড গর্জনে ধেয়ে আসছে নদী, প্রধান শিক্ষকের বুদ্ধিতে বেঁচে গেল ১৬৪৩ জন পড়ুয়া, কয়েক সেকেন্ডে ধূলিসাৎ গোটা স্কুল, সবে তো দেয়াল্লিখন মোছার শুরু, এরপর আরও কিছু হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহ, বৃদ্ধি পাচ্ছে জলস্তর, নেপালের বিধ্বংসী হরপা বানকে ইঙ্গিত দিচ্ছে আরও বড় বিপদের। গাছের কোঠর থেকে বাড়ির বারান্দা, হাত বাড়ালেই বই, দেশের আশ্চর্য কিছু বই গ্রাম যা আছে পশ্চিমবঙ্গে। এবারে প্রত্যাশা ত্রিপুরা পত্রিকার শিরোনাম, কোনো কার্যকর্তাকে আমি ভুলিনি, আমি আপনাদের প্রতি ঋণী, বিপ্লব দেবের বার্তায় খুশি কর্মীরা, আরও চাকরি আসছে বললেন মুখ্যমন্ত্রী। চোর চক্রের তাণ্ডবে রাজধানীতে ত্রাহি ত্রাহি রব, স্বচ্ছ নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেষ হলো আমাদের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসর, এবারে শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা।

এতক্ষণ শুনছিলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন সুস্মিতা গোস্বামী, পরিমল ভট্টাচার্য, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বৃদ্ধি করে 5 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোতকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 794, এখনও 2500-এরও বেশি মানুষ নিখোঁজ। মহিলাদের ক্রিকেটে গত রাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করেছে। আসছে বিস্তারিত সংবাদে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাষ্ট্রপ্রধানদের অধিবেশনেও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী কিরগিজস্তানে পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার চেয়ারম্যান কাসিম আলিয়েভ আদিলবেক আলাসোভিচ। চিরাচরিত কিরগিজ নৃত্যানুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদির জাফারেভের আমন্ত্রণে শ্রী মোদী 26তম এসসিও শিখর সম্মেলনে যোগ দিতে সেদেশে গেছেন। শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন এসসিও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত শনিবার রওনা হওয়ার আগে তিনি বলেন, নিরাপত্তা, যোগাযোগ ও সুযোগের উপর ভিত্তি করে এই অঞ্চলের অগ্রগতির জন্য ভারত কাজ করবে। এবারে এসসিওর থিম হল 25 বছরের এসসিও, একসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও অগ্রগতির পথে। এবারে সম্মেলনে যে সমস্ত বিষয় অগ্রাধিকার পাবে তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তঃসীমান্তে বিপদের বিরুদ্ধে সমন্বয় গড়ে তোলা। আগামীকাল বিশকেক ঘোষণাপত্র ও শিখর সম্মেলনের বিষয়বস্তু রাষ্ট্রপ্রধানদের বৈঠকে স্থির হওয়ার সম্ভাবনা। সফরকালে প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের পাশাপাশি এসসিও নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাভাকাত মির্জিয়েভের সঙ্গে এক বৈঠকে দুদেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: ইস বর্ষ হমারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে 15 সাল হো রে হ্যাঁ। ইস বিশেষ অবসর পর হমনে সম্বন্ধকে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। हमारा द्विपक्षीय व्यापार 1 बिलियन डॉलर पार कर चुका है। अब हमने 2030 तक 5 बिलियन डॉलर व्यापार का लक्ष्य रखा है। इसके लिए हम मार्केट एक्सेस, कनेक्टिविटी, बैंकिंग और पेमेंट जैसे जुड़े विषयों पर व्यवस्थागत रूप से आगे बढ़ेंगे।
0: তার এই সফরে দুদেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সেই সঙ্গে খেলাধুলা ও

0: ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুই দেশ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় ৫ গুণ বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলিয়াদার জালি দস্তলিক প্রদান করেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।
1: Your Excellency, Mr. Modi, I think I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
0: প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল মন কি বাতের ১৩৭তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটার সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
2: নশা মুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বনা সকতে হ্যায় কি হামারে ইয়ং মিউজিশিয়ানস এসে সংস বনা সকতে হ্যায় জিনমে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো ক্যা স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপস দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যায় জিনমে ড্রাগস কে খতরো কে সাথ সাথ উনসে বাহার নিকলনে কা রাস্তা ভি হো হামারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নহীঁ হ্যায় মেরা আগ্রহ হ্যায় वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाएं जिससे इस दिशा में समाज को मदद मिले।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে ১০৮টি দেশের ১২,০০০ ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন G20 ও সংশ্লিষ্ট বিষয়সমূহের বৈঠকে যোগ দিতে দক্ষিণ ক্যারোলিনা পৌঁছেছেন। আজ ও আগামীকাল অ্যাশভিলে G20 ও অন্য বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এর আগে গতকাল শ্রীমতী সীতারমন শিকাগোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। অর্থমন্ত্রী সেখানে ভারতের অর্থনীতির লক্ষ্য ও ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রবাসী সম্মেলনে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সারা দেশের ১৮টি NIFT ক্যাম্পাসের স্নাতক শিক্ষার্থীরা তাদের ডিগ্রি গ্রহণের এই অনুষ্ঠানে একত্রিত হবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত থাকবেন। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে পুলিশ। বেলপোচা গোম্বার্ড অরণ্য অঞ্চলে মাওবাদীদের কৌশলগত গোলাবারুদের ভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে অতি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন আত্মসমর্পণকারী মাওবাদীর কাছ থেকে খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বস্তার ফাইটার্স যৌথ অভিযান চালায়। তল্লাশি অভিযানে ৮ কেজি IED, ২টি টিফিন কৌটো বোমা, ১০টি ডিটোনেটর, ১৭টি জিলোটিন স্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIR নিউজ কলকাতাতে। ভোটকুশি নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ব্যবস্থাপন কর্তৃপক্ষ রসুয়া, নোয়াকট ও ধাদিং জেলাতে নদীর তীর বরাবর বসবাসকারী মানুষজনকে জলস্তর বাড়তে পারার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে বলেছে। এদিকে নেপাল তিব্বত সীমান্তে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৪। NDRRM জানিয়েছে ৮১৮৬ জন মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২২৭ জন বিদেশি নাগরিক। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে ২৫০০০ মানুষ নিখোঁজ। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল গতকাল নেপালের চিলিমে ও লাংটাং জেলা এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সুড়ঙ্গ সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে ১৫০,০০০ মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। এদিকে ওড়িশার বিভিন্ন প্রান্তে নতুন করে ভারী বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর ওড়িশার নদীগুলোর জলস্তর ফের বৃদ্ধি পাচ্ছে। যাজপুর জেলায় বৈতরণী নদীর জলস্তর আবারও বাড়ছে, ফলে দশরথপুরের নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত

6 তারিখ থেকেই দশরথপুর বন্যা কবলিত হয়ে আছে এবং নদীর বাঁধের বেশ কয়েকটি ভাঙা অংশ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুবাইয়ে মহিলাদের ক্রিকেটে গত রাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করেছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারে 159 রান তোলে, জবাবে 15 ওভার 3 বলে মাত্র 65 রানে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী শেফালি ভার্মা, তিনি 64 রান করেন। FIH পুরুষ হকি বিশ্বকাপের ফাইনালে স্পেনকে 1-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ধরে রেখেছে জার্মানি। বেলজিয়ামের ওয়াভারেতে অবস্থিত বেলফিয়াস হকি অ্যারেনায় গত সন্ধ্যায় ম্যাচের তৃতীয় কোয়ার্টারে একমাত্র গোলটি করেন জার্মানির মাইকেল স্টুটহফ। এটি সে দেশের চতুর্থ হকি বিশ্বকাপ জয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত। 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 137তম পর্বে বলেছেন, দেশজুড়ে নেশামুক্ত ইয়ুবা ফর বিকশিত ভারত অভিযান দ্রুত এগিয়ে চলেছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও মাদকমুক্ত ভারতের লক্ষ্যে পরিচালিত এই অভিযানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, কারণ বহু মানুষ, বিশেষ করে যুব সমাজ, বিপুল সংখ্যায় এতে যোগ দিচ্ছেন। শ্রী মোদী জনগণকে মাদকমুক্ত ভারতের জন্য একটি শক্তিশালী স্লোগান তৈরি করতে এবং তরুণ সঙ্গীত শিল্পীদের মাদকমুক্ত জীবনের বার্তা নিয়ে গান রচনা করার আহ্বান জানান।
1: আমারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নেই হ্যায়। মেরা আগ্রহ হ্যায় কি ভে আলাগ আলাগ ভাষাও মে এসা কন্টেন্ট বানায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে। আপ আপনে প্রয়াসো কো হ্যাশট্যাগ কে সাথ সোশ্যাল মিডিয়া পর ভি জরুর শেয়ার করে। কই বার ক্রিয়েটিভ এফর্ট ফর্মাল ক্যাম্পেইন সে জাদা আসরদার হোতে হ্যায়। আইয়ে ভারত কে ইউবা কো নশে সে দূর রখনে, নশে সে মুক্ত রখনে ইস পবিত্র কার্য মে হাম সব আপনি ভূমিকা নিভায়।
0: প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বলেছেন, পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ নারী নতুন শক্তি ফিরে পেয়েছেন এবং নারী ক্ষমতায়নের এই দিকটি বেশি আলোচিত হওয়ার উপর জোর দেন তিনি। তিনি আসন্ন উৎসব মরশুমে জনগণকে ভোকাল ফর লোকালের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়া মন কি বাতে মিশন শক্তি সেট এবং অ্যাভোকাডো চাষে স্বনির্ভরতার বার্তাও দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। বিশকেকে তাঁর দুদিনের সফরে প্রধানমন্ত্রী এসসিও সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি আগামীকাল সেখানে সাংহাই সহযোগিতা সংস্থার 26তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই শীর্ষ সম্মেলনটি সাংহাই সহযোগিতা সংস্থার 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। ভারত 2017 থেকে এসসিওর পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণ দেবেন, যেখানে তিনি ফোরামে ভারতের নিরাপত্তা, সংযোগ এবং সুযোগের মতো অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। এই সফরে প্রধানমন্ত্রী মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন, ষষ্ঠ ওয়ার্ল্ড নোমাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাস্কন্দের রাষ্ট্রপতি শাভকাত মির্জিওয়েভ গতকাল উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অফ অলি দারাজ আলী দুস্তলেখ দিয়ে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী মোদী এই পুরস্কারটি ভারত ও উজবেকিস্তানের মধ্যেকার অটুট সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। এদিকে ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক ও আর্থিক সংলাপ, ব্যাপক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে মৌ স্বাক্ষর করেছে। উভয় দেশ 2030 সালের মধ্যে $5 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত হয়েছে, যা বর্তমান বাণিজ্যের 5 গুণ। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মন্ডাভিয়া দিল্লিতে গতকাল ফিট ইন্ডিয়া স্যান্ডিজন সাইকেলের 88তম সংস্করণে অংশ নেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ব্রিক্সের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাইকেল চালানোর গুরুত্ব তুলে ধরেন ডক্টর মন্ডাভিয়া। এদিকে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণ

এদিন ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে গতকাল সম্বর্ধনা জানিয়েছে প্রদেশ বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ মন্ত্রিসভার সদস্যরা। এর আগে আগরতলা এমবিবি বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান দলীয় কর্মকর্তারা। এদিকে বিজেপি দলের সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পাওয়ার পর গতকাল সন্ধ্যায় উদয়পুরের ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। দুর্গোৎসব উপলক্ষে গতকাল বিলোনিয়ায় যোগমায়া কালীবাড়িতে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারটি বিভাগে 497 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একই সঙ্গে হেপাটাইটিস সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় 15 জনকে পুরস্কৃত করা হয়। বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জম্পু জেলা প্লে সেন্টার। গতকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে সুপার লিগের শেষ ম্যাচে জম্পু জেলা প্লে সেন্টার 2-1 গোলে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আজ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। এছাড়া উত্তর ধলাই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগরতলা আজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককটুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী মিয়া হর কিরগিস্তানী রাজাখর বিশকেক থাংসগৈকা আর সালনৈনি বেড়াইমাব মন্ত্রী বকরক এসিও গদালজাক হাকতর রগনি অজারক বাই বখাকনৈনি ককলাম সালাইমাব আজুগানো মন্ত্রী বকরক খনা আর সাংহাই চুবাচু মথানী ফিল নৈচি দ কুচুক বেড়েমনি কুথুমলাইমাব মানজাগানো অ কুচুক বেড়েমনি কুথুমলাইমং সাংহাই চুবাচু মথানী ফিল নৈচি বা সংসামা সালনরগৈ যুগালি জাখা মন্ত্রী বকরক আর নাংকুকমা দীখিল নতুই কক নারগনানী কক্ব তঙ্গ মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী নতাজ খন্দওয়া আরনি রাষ্ট্র বকরক সাফকাত মির্জোয়েব উজবেকিস্তানি যতনী কুচুক বসং সকাত অর্ডার অব আলী দারাজালি দুষ্টলিক রুবুই বরমিয়া ফারকা মন্ত্রী বকরক মোচাং মোদী অ সকাত ভারতে উজবেকিস্তানী বিশিং কাহাম হালকনি ফাইসিং ইয়াফারকা ইয়াং ভারতে উজবেকিস্তান খনি আয়ুর্বেদ বেড়াইখ্রি রাংথংতেই রাংথংনি ককলাম কবাংখে কথালাই সামুং তাংমুং কুচুক রংতাই হাবার নতুয়ে কক খালাইমাব মুংসই দোলাইখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী সাকা হাকতর গনাঙ্গই নেশামুক্ত ইউভফর বিকশিত ভারত সামংবতাং কাহামখেন বসকাঙ্গই তঙ্গ মিয়া আকাশবাণী ও মন কি বাত মেলো বাই থাংনি ওয়ানসকমানি কক সানানি থাঙ্গই মচাং মৌদী সাকা ফেকমুং ইয়াকাকজাক শিকলা হদা তৈ ফেকমুং ইয়াকাকজাক ভারতনি বাকৈ নাইকলজাক অ সামংবতাং যুগালিজাক মেইল সিমিয়া আলাইদাকে শিকলা দফা কবাংখে অ সামংবতাঙ্গ মানজাগৈ তঙ্গ মচাং মৌদী লুকুরকন ফেকমুং করৈ ভারতনি বাকৈ ফান গনাং স্লোগান কাইসা সামনানি তৈ শিকলা রসাবনাই রকন ফেকমুং ইয়াকাকজাক লাংমানি কক বিতিরে বই রসাবমুং সৈনানি কবখা
1: আমারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নাই হ্যায় মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বানায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে আপ আপনে প্রয়াসো কো হ্যাশট্যাগ কে সাথ সোশ্যাল মিডিয়া পর ভি জরুর শেয়ার করে কই বার ক্রিয়েটিভ এফর্ট ফর্মাল ক্যাম্পেইন সে জাদা আসরদার হোতে আইয়ে ভারত কে যুবা কো নশে সে দূর রখনে নশে সে মুক্ত রখনে ইস পবিত্র কার্য মে হাম সব আপনি ভূমিকা নিভায়ে
0: কেন্দ্রনি শিকলা বাবাইতাই থংমন্ত্রী ডক্টর মনসুখ মন্দাবিয়া দিল্লি ও মিয়া ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল নি ফিল চার্চি চার পান্ডা ও মানজাখা বসং থং সালনরগৈ জওহরলাল নেহরু স্টেডিয়াম ও ব্রিক্স নি চুবা চুবাই সংসাজাক পান্ডা মানজাগৈ সাইকেল চালকনানি নাংকুকমানি ককন খোরসাইতি সাকা ডক্টর মন্দাবিয়া ইয়াঙ্গ শিকলাতেই থং নাইখুংনি সাকথারমা বাই মিয়া উজ্জয়ন্ত নুয়ুংমা বসকাংনি সিমিব ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল রেলি যুগালি জাখা আবনো চেঙ্গিরিখা থংমন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা সামুং মান থগ্রনানি

Rokni phan bang de thani mokol kai bai thang chuk jak te kaham kuk Tripura snamna ni bagai hapang samung tangai tongo mia agartola ni mukto dhara auditorium offer letter bak mungtei bri rokno ri sub jak nai machine bak ma melo bo okok shaka melo horbu thanai nai khong ni driver ni achuk thaya khorok chidok ni yago offer blai te khorok sara charchi bri rokni yago ri sub jak nai machine yafarei rukha আগরতলানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন মিয়া বিজেপি নি কতাল চংজাক ব্যাবাক ভারত তাঙ্করা বিপ্লব কুমার দেবনো লামসকা হাস্তে বিজেপি মেইল কুবনী বিশিঙ্গ মাঞ্জাখা মন্ত্রী অক্রা

0: আগরতলানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন মিয়া বিজেপি নি কতাল চংজাক বেবাক ভারত নাংরা বিপ্লব কুমার দেবনো লামসোকা হাস্তে বিজেপি মেইল কুমনি বিশৃঙ্গ মাঞ্জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য হাস্তে বিজেপি কাসকু অভিষেক দেবরাইন খবৈ মন্ত্রিসভানি আদংর মিজোরামনি ফুটবল থংকরং লালিয়ান জুয়ালা সানথেন নই সাই নই চিদক বিশিনে ভারতনি যতনি কাহামকুক ফুটবলার হই চংজাখা ফুটবল থংকরং বাইচুং বুটিয়ানি ইয়াকতৈ সকাত ইয়াফারজাখা বন বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রিরকনি ফুটবল বাতাইলাইমাব চ্যাম্পিয়ন অংখা জম্পুইজলা প্লে সেন্টার মিয়া উমাকান্ত মিনি স্টেডিয়াম সুপার লিগনি পাইথাক মেচ জম্পুইজলা প্লে সেন্টার নৈসা গোলনি ফেরবাই ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশনস ক্লাবনো মেচ অংখা তাবুক নবার তিবারনি ককতুমা তিনি নখা কিচা মনাকজাক নঙ্গানো হাস্তেনি বেবাক হাঙ্করো বাতৈ বাবুই মানুহনি হজাক মংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি সাকানি টুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি টঙ্গৈ মানো তিনি আইচুক বখাগো খামানি টুংমারি টংমানি 25.4 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উল্লি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচি বাব
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন মিতা হকের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কাণ্ডের সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শিলং কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

এতক্ষণ দিল্লিকান্দির সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শ্রীলঙ্কান্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

Ja, du kommst schon, Chilin. আধুনিক গান শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

ততক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হলো। শ্রোতাবন্ধুরা, আজ অনিবার্য কারণবশত বাংলা গানের শ্রোতাবন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা প্রচার করা সম্ভব হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের আবার একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অধিবেশনে। জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান সূচি। যুব অনুষ্ঠান যুববাণী প্রচারিত হবে বেলা 12:05। 12:30 শুনবেন আধুনিক গান শিল্পী রিমিতা। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05। 1:40 শুনবেন গজল। সুখবিলাস বর্মার কণ্ঠে শুনবেন লোকগীতি বেলা 2:15। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে।

এবং বেলা দুটোই সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ, এবং বিকেল তিনটে ও তিনটে বেজে পাঁচ মিনিটে সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা একটা বেজে তিরিশ মিনিটে। কৃষক ভাইদের জন্য আসর ফার্ম অ্যান্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়। ছটা বেজে তিরিশ মিনিটে কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা। সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত আটটা বেজে দশ মিনিটে। আটটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। রাত নটা বেজে পনেরো মিনিটে শিল্পী মধুমিতার কণ্ঠে শুনবেন আধুনিক গান। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর রাত নটা বেজে তিরিশ মিনিটে। আসরে শুনবেন সেতার বাদন, শিল্পী ইমদাদ খান। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান রাত দশটা বেজে দশ মিনিটে, শুনবেন সমবেত কণ্ঠে। এবারে সংবাদ। সন্ধে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং রাত দশটায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত নটায় এবং রাত দশটা বেজে কুড়ি মিনিটে ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।

দেশ ভাগ হয়ে গেছে বিলকুল, ভাগ হয়নি তো নজরুল। নজরুল হচ্ছেন জনগণের কবি, মানুষের কবি, দুই বাংলার হৃদয়ের ছবি জনকণ্ঠ। ভাষা পেয়েছে তাঁর কাব্যে, গানে, গল্পে, প্রবন্ধে ও ভাষণে। যুববাণীর আজকের আসরে আমরা শুনব তাঁরই গান। নজরুল তাঁর নিজের সঙ্গীত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সাহিত্যে দান আমার কতটুকু জানা নেই, তবে এইটুকু মনে আছে সঙ্গীতে আমি কিছু দিতে পেরেছি, সঙ্গীতে যা দিয়েছি সে সম্বন্ধে আজ কোনো আলোচনা না হলেও ভবিষ্যতে যখন আলোচনা হবে, ইতিহাস লেখা হবে, তখন আমার কথা সবাই মনে করবেন, এ বিশ্বাস আমার আছে। ঠিক তাই নজরুল বাংলা সুরের জগৎকে বৈচিত্র্যময় করে তুলেছেন। যুববন্ধু, আমার কথা শুনতে শুনতে নিশ্চয় অনেকেরই হয়তো মনে পড়ছে প্রেমের গানের কথা। নানা ধারায় বয়ে গেছে নজরুলের প্রেমের গান, কখনো মিলন, কখনো বিরহ গাঁথা আকুলতা, আনন্দ। চলুন অপুষ্টির গলায় এমনি দুটি গান শুনি।

কাজী বাংলা গানের ধারাকে বিচিত্র বলে নিয়ে গেছেন। বাংলা গানে গজল, দাদরা, টপ্পা, খেয়াল, ঠুমরি, কাওয়ালি প্রভৃতির প্রচলন ঘটিয়ে নিয়ে এসেছেন এক বৈপ্লবিক পরিবর্তন। এবারে শুনি কাওয়ালি আঙ্গিকের একটি গান অপশ্রীর কণ্ঠে। তবলায় রয়েছে অশোক কুমার নাথ।

যুব বন্ধুরা, যুব মন চায় নানারূপে নজরুলকে পেতে। কথা দিচ্ছি যুববাণীর অন্য আসরে আবারও হাজির হব নজরুলের ভিন্ন আঙ্গিকের গান ও কবিতা নিয়ে। আজ তাহলে আসর থেকে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী সোমবার ঠিক 12:10।

আকাশবাণী কৈলাস শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনবেন আধুনিক গান শিল্পী রিমিতা।

0: दिस इज आकाशवाणी।
1: সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশ মানে কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনুন দিল ছবির গান।

গানখানি শুনলেন সুরেশ ওয়াদিকার এবং অনুরাধা পড়োয়ালের দ্বৈত কণ্ঠে। দিল ছবিতে এবারের গানখানি শুনুন উদিত নারায়ণ এবং অনুরাধা পড়োয়ালের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন উদিত নারায়ণ এবং অনুরাধা পাড়োয়ালের দ্বৈত কণ্ঠে। দিল ছবিতে অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনুন উদিত নারায়ণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলা শহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। আগামীকাল তিনি সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেবেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ 4000-এরও বেশি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভারতীয় নৌবাহিনী মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে INS নিপুণকে নৌপহরে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারুক দ্বীপে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আক্রমণ ইরানের। US ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কিরগিজস্তান সফরের প্রথম দিনে আজ বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এই অনুষ্ঠানে যোগ ব্যায়াম ও মানস একাডেমি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্ত 4টি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এরপর প্রধানমন্ত্রী মোদি বিশকেকের মহাত্মা গান্ধী মেমোরিয়াল পার্কে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী আজ সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য রাশিয়া, ইরান, কিরগিজস্তান ও আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কিরগিজস্তান সফরের দ্বিতীয় তথা শেষ দিনে আগামীকাল প্রধানমন্ত্রীর এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগেই জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফাকাত মির্জায়েভের সঙ্গে এক বৈঠকে দুদেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: ইস বর্ষ হামারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে 15 সাল হো রহে হ্যায়। ইস বিশেষ অবসর পর হামনে সম্বন্ধকো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। হামারা দ্বিপক্ষীয় ব্যাপার $1 বিলিয়ন পার কর চুকা হ্যায়। আব হামনে 2030 তক $5 বিলিয়ন ব্যাপার কা লক্ষ্য রাখা হ্যায়। ইসকে লিয়ে হাম মার্কেট অ্যাক্সেস, কানেক্টিভিটি, ব্যাংকিং আর পেমেন্ট জেসে জুড়ে বিষয়ো পর ব্যবস্থাগত রূপ সে আগে বড়েঙ্গে।
0: তাঁর এই সফরে দুদেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সে সঙ্গে খেলাধুলো ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুদেশ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুদেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফাকাত মির্জায়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলিয়ে দারাজালি দোস্তলিক প্রদান করেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। নেপালে গত সপ্তাহের বিধ্বংসী বন্যা এবং কাদা জলের হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4247 জন মানুষ। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে গত রবিবারের থেকে নিখোঁজের সংখ্যা 2502 জন বেড়েছে। 6টিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 933 জন কর্মী এখনও আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে

0: আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। ঝিলিমি এবং লাংটংয়ে নেপালি সেনার সঙ্গে একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সুড়ঙ্গ উদ্ধারকারী দল। তিব্বত থেকে পাওয়া খবরে জানা গেছে এ পর্যন্ত সেখানে 16 জনের মৃত্যু হয়েছে, 546 জন নিখোঁজ। নেপালে ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে চলছে দেহ উদ্ধারের কাজ। মাটি খোঁড়ার যন্ত্র এবং সরঞ্জাম সহ সেনারা সারা রাত ধরে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন। নেপালি সেনার মুখপাত্র রাজারাম জানিয়েছেন, কাদা ধস জমে সুড়ঙ্গের ভেতরে ঢোকার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এই বন্যাকে অভূতপূর্ব এবং অত্যন্ত ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন। উদ্ধার কাজে প্রায় 21,000 নিরাপত্তা কর্মীকে কাজে লাগানো হয়েছে। রেডক্রসের হিসেব অনুযায়ী 90,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত। নেপাল কর্তৃপক্ষ নিরন্তর দেহ উদ্ধার এবং শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ত্রিশূলি নদীতে গতকাল নতুন করে হওয়া বন্যায় একটি ঝুলন্ত ব্রিজ ভেসে গেছে। এটি গণ্ডকী রুরাল মিউনিসিপ্যালিটি 8 এলাকার ঘায়েল চকের সঙ্গে চারাউদির যোগাযোগ রক্ষা করত। গতকাল বেলা 11:30 নাগাদ হঠাৎই ওই নদীতে 3 ঘণ্টাব্যাপী চলা বন্যায় সেতুসহ আশপাশের এলাকা ভেসে যায়। অন্যদিকে ভূতেকোশী নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। রসুয়া, নুয়াকোট এবং ধাতিং জেলাতে নদী তীরবর্তী মানুষজনকে জলস্তর বাড়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে নেপালে ভয়াবহ বন্যা এবং নদী অববাহিকা অঞ্চলে প্রবল বর্ষণের জেরে বিহারে গণ্ডক ও কোশী নদীর জলস্তর বাড়ছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নদীগুলিতে বন্যার সম্ভাবনা রুখতে বাল্মীকিনগর ব্যারেজের 36টি এবং কোশী ব্যারেজের 20টি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে গত 24 ঘণ্টায় জলস্তর কিছুটা নেমেছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর সৌফল জেলার প্রশাসন জানিয়েছে, কোশী নদীর জলস্তর স্বাভাবিক সীমা পর্যন্ত বেড়েছে এবং কোশী ব্যারেজেও সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনার প্রেক্ষিতে পূর্ব ও পশ্চিম চম্পারণ, সারণ এবং গোপালগঞ্জ জেলাকে সতর্ক করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজও ওড়িশার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বিচ্ছিন্ন কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বারগড় জেলার জন্য লাল সতর্কতা এবং পশ্চিম ওড়িশার বেশ কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রাপাড়া, ভদ্রক, জাজপুরের কিছু এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে এই বৃষ্টির পূর্বাভাস সেই জায়গাগুলিতে আবার বন্যার আশঙ্কা তৈরি করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশ থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশে এবং বিদেশে বহু উল্লেখযোগ্য কাজ করেছেন।
1: শ্রেষ্ঠ একাডেমিক প্রদর্শন কে লিয়ে পুরস্কৃত হোনে ওয়ালে বিদ্যার্থীয় কো মে বিশেষ বধাই দেতি হুঁ। নিফট কে সভি সংকায় সদস্য কো ভি মে হার্দিক বধাই দেতি হুঁ, জিনকে মার্গদর্শন মে বিদ্যার্থীয় নে ইয়ে উপলব্ধিয়া প্রাপ্ত কি হে। মুঝে বতায়া গিয়া হে কি পিছলে 4 দশকো মে নিফট নে রাষ্ট্রীয় ও অন্তরাষ্ট্রীয় স্তর পর অনেক উপলব্ধিয়া উল্লেখনীয় কার্য কিয়ে হে। সংস্থা কে পূর্ব বিদ্যার্থীয় নে ফ্যাশন কে বৈশ্বিক মঞ্চ পর তথা আন্তরাষ্ট্রীয় ফ্যাশন সংস্থানো মে আপনি পেহচান বানায়ে হে ওর দেশ কা সম্মান বড়ায়ে।
0: সারা দেশের 18টি NIFT ক্যাম্পাসের স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রির শংসাপত্র তুলে দেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষ প্রশাসক ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের সাংবিধানিক মূল্যবোধের প্রতি সুদৃঢ় অঙ্গীকার বজায় রেখেছিলেন তিনি। ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে নিস্তা শ্রেণীর দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল INS নিপুণকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে। কমিশনিং অনুষ্ঠানে নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেন, কৌশলগত পরিবর্তনের সময় সমুদ্রের গভীরে অভিযানের জন্য প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে নিপুণ নৌবাহিনীর একটি শক্তিশালী সংযোজন হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, করোনা মহামারী পরবর্তী বছরগুলির মতো 2026-27 অর্থবর্ষেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 7% বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে শিকাগোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার

0: ফলে সরবরাহ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে, সেই বাধা অতিক্রম করে অর্থনৈতিক বৃদ্ধি গতি বজায় রাখবে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারক দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সেনারা হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনবাহী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। এরপরে তারা লারক দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্যবস্তু করে। এদিকে ইরান এই মার্কিন হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউএস ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। 25তম খেতাব জয়ের লক্ষ্যে নেমে নোভাক নিউ ইয়র্কের আর্থার স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 হেরে যান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ 4000-এরও বেশি। খবর পড়া এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে আমাদের এবারের পরিবেশনা গজল শিল্পী এম এস শুভলক্ষ্মী।

0: কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন সুখবিলাস বর্মা। আকাশবাণী কৈলাস শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।
1: গীতকার হ্যাঁ মজরু সুলতানপুরি, সঙ্গীতকার হ্যাঁ রাহুল দেব বর্মন, ফিল্ম কা নাম হ্যাঁ ইয়াদো কি বারাত।

মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থীর আসর। 6:07 শুনবেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা 8:10। 8:30 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 9:15। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 10:20। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: গড়গৃহস্থির আসরে আজকে আমরা আইছি সন্তুল গ্রাম। সন্তুল গ্রামে একজন কৃষক দাদার লগে কথা হইলাম। দাদা নমস্কার।
1: নমস্কার।
0: আপনার নামটা?
1: আমার নাম শ্রী অভিজিৎ দে।
0: আচ্ছা, তো এই গ্রামে আসুন আজকে কত বছর?
1: আজকে তো আমার জন্ম থেকে জ্ঞানেই, আজকে আমার বয়স 51 হয়ে গেছে প্লাস। আমার দাদু বাবা সবই এখানে
0: এই গ্রামে আছে।

0: আচ্ছা, এই গ্রামে গ্রামটা কৃষির লেগে কিরকম উপযুক্ত?
1: এই গ্রাম তো আগে কৃষির লেগে ভালো আছিল, এখন মানুষের কৃষিকাজ কম করে এখন এর লেগে। কিন্তু আমি করি, আমি গত বছরে আলু করছি, ভালোই আলু পাইছি। এরপরে এবার তো আউশ ধান কয়, আউশ ধান করছি আমি 3.5 কানি, ভালো ধান হয়েছে আমার। এবার গতবারও করছি, তো গতবার থেকে এবার তো এখনো গাছের গ্রোথও ভালো, ধানও ভালো হইতেছে, অনটাকে হইতে আর বাকিটা।
0: আচ্ছা
1: আচ্ছা, আউশ ধান। আর সবজির ক্ষেত্রে আমি গতবার টিপিএস আলু লাগাইছি, আলু বা ফলনও ভালো হয়েছে, আলু ভালো হয়েছে। কিন্তু গমটা আমরা এখানে বেশি, আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তারা আমার গম গম বেশি দিছিল, এগ্রিকালচার থেকেও দিছিল, সাহায্য করছিল। কিন্তু গম ক্ষেত্রে আমরা এখানে ভালো রকম, আমি যেমন যেমন গম ফাঁকার সময় গিয়া গমটা যেমন চুষা চুষা ভাব হয়ে যায়, সাদা সাদা হইয়া চুষা হয়ে গেছে সবটি, যা চুষিয়ে খেতে মৌফু কিনে খেতে ফুকাই রসটা খাই লিছে আর সবজি চুষা গেছে, একটা গম আর খাটতে পারছি না, বিচিগুলা চিপটিয়া গেছে গমটা।
0: আচ্ছা,
1: আর এখন তো আমরা সমস্যা একটা, ধানের মধ্যে বড় বড় ইঁদুর, ইঁদুরের লাগিয়া তো কিচ্ছু করতে পারতেছি না। মিষ্টিলাও লাগাইছি গতবার প্রচুর ইঁদুরে, এবারে বানর লামে লামে আমার মিষ্টিলাও, এবারে ফাতিলাও লাগাইছিলাম গতবার এক বড় সাংগাড়ি, ভালো টাকারও ফাতিলাও বিক্রি করছি, কিন্তু এবার আর ফাতিলাও লাগাইতাম পারছি না। কিন্তু সবটা আমরা আগা মোড়া সবটা সিরিয়া বিড়িয়া নিয়ে গিয়ে বান্দরে বান্দরে লাগিয়ে খুব কষ্ট হইতেছি, আমরা এখানে কিচ্ছু ফসল ফলাইতে পারি না।
0: আচ্ছা, এটা কি এই প্রথম হইলো বান্দর?
1: হ্যাঁ, বান্দরের সমস্যাটা এবার প্রথম। আর বড় বড় ইঁদুর আছে, ইঁদুরের লেগেও সমস্যার মধ্যে পড়ছে। এখন তো ধানের মধ্যে মাটি সাইডে দিয়ে প্রচুর ইঁদুরে করতে করে আর ইয়ে করে ধান হাঁটিয়ে হাঁটিয়ে ডুবাইলে।
0: আচ্ছা, তো এইটার লেগে আপনারা কি বন দপ্তরের সঙ্গে কি একটু যোগাযোগ করছিলেন?
1: না, বন দপ্তরের সঙ্গে আমরা আমি পাই যোগাযোগ করছি না এখন বলতে পারে, কিন্তু মানুষের তো কইতাছে এখন বন দপ্তরে গেছে, তারা শুনছি না, একজনে গল্প হলো খালো বানর বলে আনছে, এইটারে বলে এটি খাদায় এটাই আইছিল, 10-12টা দেখছিলাম আমরা ওয়ার্ডের মধ্যে, 1 নম্বর ওয়ার্ডে। এরপরে তো আর এটা গেছে কি হয়ে গিয়ে
0: না, কালো বান্দর কি এমনি ছাইরা দিছে তা তারা নিয়ে আইয়ে,
1: তারা বলে সারছিল বলে শুনছি এটা রেখা দানি লাগিয়া।
0: আচ্ছা আচ্ছা, তো আমিও এই কথাটা শুনছিলাম যে তারা বলে এই সব দমনের লেগে কালো বানর আনছে, এটা ইয়ে করব ছাড়ছে বা এটা খুব ভালো কাজ করতেছে, কিন্তু ওখন বলে আবার বানরের দেখা পাওয়া যায়,
1: এখন দেখা কালো বানরটি দেখা পাওয়া যায় না।
0: আচ্ছা, কিন্তু এইটাই মনে হয় না এরকম ইয়ে তারার কাছে, হয়তো বা অন্য কোনো পদ্ধতি থাকতে পারে এটা ইয়ে করার, কারণ এটা তো বিশাল একটা প্রবলেম।
1: আমরা তো জীবনে এখানে বানর আসি না, এইবার তো কি বানর এই উপদ্রব লাগে আমার, বানর আমরা বাড়িতে ফসল টসল ফলাইতাম, কিন্তু পেঁপে গাছ সব ভাঙ্গিয়া গেছে, হরিয়া মাথা মাথা বঙ্গে গিয়া খাটিয়া নিয়ে গিয়া, এইবার তো খাটাল আমরা খাইতেও পারছি না, সবটি নিজে বান্ধরে খাইয়া খাইয়া ফলে।
0: আপনারা নিজেরাও মানে এটি রেখে দিতে পারেন?
1: নিজেরা খেতাইলে কি তাইলে, আপনার আমার মা তারা ঘরে ঢুকিয়া বাতো ডেক লইয়া গেছি গিয়া উঠিয়া, এইরকম অবস্থা ঘরের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া ঢুকিয়া বাতো ডেক শিখছে লইয়া যায় গিয়া,
0: আমরা কি
1: অবস্থা বান্ধরের লাগিয়া।
0: তো এই লিগা আমি কই যে এই গ্রামে যে শুধু আপনার এই প্রবলেম হইতাছে
1: না,
0: সবাই
1: সবাই
0: এই লিগা সবাই একাট্টা হইয়া তো সবাই একাট্টা হইয়া আপনারা এই কাজটা করাটা কিন্তু খুব দরকার, কারণ আপনি একলা গিয়ে বন দপ্তরে কইলে এটা হইতো না, আপনারা অন্তত 10-15-20 জন যদি যান যে আমরা কি করতাম। কিন্তু শুধু যে আপনার গ্রামে এটা না, তো সব গ্রামে এই সমস্যাটা আছে, তো তারাও কি মানে চলতো, আর আপনারাই বা এই লস স্বীকার করে কি কন্যা থাকা যায়, এটা কি বৎসরের পর বৎসর তো একই ইয়েটা। আচ্ছা যাই হোক, তারপরে আপনি আউশ খেত যে লাগাইছেন এইবারই প্রথম করলাম?
1: না না, আউশ তো আমি প্রত্যেক বছর করি, সব সময় করি, আর এইবার তো গতবারও করছি, ভালো হয়েছে ধান, এইবারও আমার ভালো হয়েছে ধান, আমার বাইরেতে আছে আউশধানটা ভালো হয়েছে, এইবার সন্তলের মধ্যে আমি করছি আর ওই মুসলিম সরে পূব দিকে তারা করছে।
0: আচ্ছা, আর সামনে আমি এখানে আর একটা খেত দেখাইলাম, এখানে বোধহয় কোনো একজন দাদা করছে হাতের বাঁদিকে। আচ্ছা, আউশে কিতা ধান করছেন?
1: এটা তো ব্লকটাকে বেশি দিছিল, আউশের বোধহয় গুমতি না কিতা দিছে তারা, আমি ব্লকের আউশের ধানটা দিছি, ব্লকটাকে দিছিল আমার।
0: আচ্ছা,
1: ব্লকটাকে আমি চেনে লাগাইছি।
0: আচ্ছা, তো রাসায়নিক সার কীরকম ব্যবহার করবেন আপনারা?
1: আমরা তো সার দিছে না, তো আমি তো গোবর সার দিছি, সব গোবর সারও দিছি, সার এখন তো আমরা আউশের সার বেশি দিছি, ব্লক থেকে দিছে না। আর এমনি ধরলেন আমার খানিতে 2 কেজি ইউরিয়া আমি ছিটাইছি খানিতে, ধান

0: গুরুত্বাল লাগিয়া দুই এক কানিতে দুই কেজি ইউরিয়া সার ছিটাইছি, যেদিকে লাল হয়ে গেছে এদিকে ছিটাইছি, এরপরে আর লাগছে না সার। এখন এখন তো ধান আমার বুকুর সমান হয়ে গেছে।
1: আচ্ছা, তাহলে তো আপনারা রাসায়নিক সার দেন না?
0: না দেই,
1: দিতে লাগে
0: না, আমরা গোবর সারই যথেষ্ট।
1: বলুয়া জায়গা আছে, এখানে যারা কৃষক দাদারার লগে কথা কইলাম তারা সবাই কইছেন যে আমরা ইয়ে সার দেই
0: লাগে না,
1: দেই না। সুতরাং আপনারার ইয়েটা ভালো হইতাছে। আর রোগ পোকায় কিরকম আক্রমণ?
0: পোকা তো আক্রমণ করে, কিন্তু পোকার ওষুধ আমরা দিছি না। এবারে ওই যে গুরুস গাছ দিছিলাম, সাদা ধান লাগানোর পরে আমরা সাদা সাদা ওই ধানটারে যেমন মরি যার মরিয়াল গাছটি নিছিলাম ইজার। এরপরে একটা বনের গাছ গুরুজ গাছ হয়ে আছে, ইটি লাগানোর পরে গাছের মধ্যে জমিনের মধ্যে গাড়িয়ে গাড়িয়ে দিছিলাম, ইটি দেওয়ার পরে সব ঠিক হয়ে গেছে।
1: আচ্ছা, এটা তো একটা খুব মূল্যবান কথা কইলা।
0: হ্যাঁ হ্যাঁ, এটা আগে আগে আমার দাদু তারা দিতা এই গাছটি দেওয়ার পরে। আলু ক্ষেতের সময় আমরা আলু তোমার রাত্রেবেলা দেখা যায় এক ধরনের কিরার মতন বাইর হয়ে পাইছে, গাছটিরে খাটিয়ে খাটিয়ে ফেলাই দেয়, ভালো ভালো গাছটিরে খাটিয়ে খাটিয়ে ফেলাই দেয়, গুড়িত খাটিয়ে খাটিয়ে ফেলাই দেয়। আমি দেখা যায় এখন আমি এগ্রিকালচার রতন স্যারের লগে কথা কইছি, স্যারে কইছেন তুমি এক কাজ করবা অভিজিৎ, ওই খেট দিয়া বুন্দা বানাই মানে কুটি বাঁশের কুটির মধ্যে গাড়ি গাড়ি রাখবা, রাত্রে আইয়া এই ফেঁসাটি বইব আর ফেঁসা এই ফুকাটিরে খাইব, খাইয়া রাত্রে ফেঁসা কিন্তু অন্ধকারে দেখে চোখে দেখে, আর তারা ফেঁসাটি বইব বইয়া খাইয়া খাইয়া খাইয়া শেষ করবো। গতবার আমি মানে 60-70টা এরম দিছি আলু গাছের মধ্যে, বাঁশ দি কুটা মারিয়া ফেঁসাটা বোয়ার লাগিয়ে জায়গা করে দিছি, পরে আইয়া ফেঁসা বয়ে আমার দেখা দেখে আলু খেতে আর খাইছে না, ফুকা খাইছে না।
1: অনেক কৃষক দাদা কইব না না ওটা এখন কাজ
0: না,
1: কিন্তু আপনারা তো আপনারা তো এই জিনিসগুলি মানে ইয়ে করেন কাজে লাগাইন দেখা বা কাজ করেন দেখা এটা করতে পারো। তো এই আপনার এই মূল্যবান কথা শুনে আমার খুবই ভালো লাগছে যে এই গ্রামে যদি বা এই রেডিওর মারফতে আমরা এই কথাগুলি অন্য কৃষক দাদারা শুনলেও এটা মানে ইয়ে তারাও যদি খেতে অ্যাপ্লাই করুন তাহলে ভালোই। তবে আরেকটা কথা, আপনারা এখানে কোনো দাদারাই মানে রাসায়নিক সার ব্যবহার করা
0: না?
1: তো যেহেতু এইসব ব্যবহার করা না, এইটার ইয়েতে আপনার আমার মনে হয় আর কি পোকাগুলি সেই রকমভাবে ইয়ে হইতে পারে না, যার লেগা আপনার সেই আজকে 53 বছর আগের পদ্ধতিটি গিয়ে চলে এইখানের মধ্যে। নতুবা অন্যদিকে যারা রাসায়নিক সারগুলি বা কীটনাশক ওষুধ এত বেশি ব্যবহার করতেছে সেদিকে হয়তো এই কাজগুলি হইতেছে। এখানে আপনি কতটা টাকার থেকে বাঁচলা বা কতটা একটা কীটনাশক
0: ওষুধ
1: বাঁচলা অনেক ব্যাপার, কিন্তু তাহলে আপনার সব ইয়েতেই কিন্তু এইটা হইব। কিন্তু এইভাবে যদি বানর আর ইন্দুররে দৌড়াই নিতে পারতা
0: আমার একখানি সাইল জায়গা কম।
1: আর
0: এরপরে বাস্তু আবার বাস্তু করমো সাইল করে আলু খেত করমো, এরপরে অন্য রামাই টামাই লাগাইমো, সবটাই করি আমি, অল্প অল্প সবটা করি। আর মিষ্টি নালিও ফালাই, আমি মিষ্টি নালি সবচেয়ে বেশি ফালাই, কৈলাসের বাজারও নিয়েও বিক্রি হয়।
1: মিষ্টি নালির তো সময় এখন যাইতাছে?
0: না না, সময় আইব আর কদিন পরে, এখন মিষ্টি নালিটা
1: বর্ষার দিনে মিষ্টি নালি না
0: কম চলে, মানুষে কম খায়।
1: আচ্ছা,
0: এখন এটা 6 মাসকে বার করলে পরে ভালো হয় দাম মিলে।
1: আচ্ছা আচ্ছা,
0: তখন আমি জায়গাটা ধান খাটিয়ে আইলে পরে মিষ্টি নালি ফেলাই।
1: এই নালি তো মনে হয় মাস খানেকের মধ্যে আপনার শেষ হয়ে যায় গেছে?
0: না না, বেশি থাকে, বেশি দিন থাকে নালি। নালি তো নালি আবার 3 বার খাটা যায়, নালিতে কোনো সারও লাগে না।
1: আচ্ছা,
0: সারও লাগে না, ঔষধও লাগে না, অথচ নালি ভালো।
1: আচ্ছা,
0: এরপরে এই গাছটি কি তাহলে ছোট ছোট থাকে তো ওইটি এবারে খাটিয়ে ফেলাই দিই আর কি, ফেলাই দিই
1: পাটো হয় না। আচ্ছা, আর ইয়েতে আম সাইলে কিতা ধান করলা?
0: সাইলের ধানটা এটা তো
1: স্টোর থেকে
0: আনছি,
1: জানুন না হয়তো।

0: হান্ড্রেড লাখে।
1: আচ্ছা, কবে লাগানি শেষ হইব?
0: তো সপ্তাহ, এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাব।
1: আচ্ছা, হালি রেডি?
0: হ্যাঁ, হালি তো রেডি গেছে।
1: আর কতদিনের হালি আইনে লাগাই?
0: আমরা তো আম্ব গুছির আগে ফেলাইছিলাম হালি।
1: গাছটি
0: ডেমায়ো, তার আমরা দেখাতো টান জায়গা, এর লাগি ধানটা ভালো হয়, এবার ডেমায়ো যত আউসের আলি যত তাড়াতাড়ি লাগানো যত ভালো হয়, ধানটি ভালো ডেমায় বড় বড় গুছা হয়ে যায়, একটা দুইটা গাছ লাগাইলে এবারে ধান হয়ে যায় পুরা।
1: আচ্ছা, তো কত বছর বয়স থেকে ক্ষেত গৃহস্থীর লগে যুক্ত আছেন?
0: আমি তো আপনার ধরেন ক্ষেত গৃহস্থী আজকে ধরেন 10-12 বছর থেকে করতেছি, এর আগে তো আমি করছি না, বাবা তারা করতা, আমার বাবা দাদু যারা করতা, আর 10-12 বছর থেকে আমি ক্ষেতের সঙ্গে জড়িত।
1: আচ্ছা, কিন্তু 10-12 বছর হইলেও মনে হইতেছে তো আপনার দীর্ঘদিনের ক্ষেতের অভিজ্ঞতা আছে, বা খুব হাসি খুশি মনে আপনি ক্ষেত করলা। ক্ষেত করতে গেলে বা ব্যবসা পাতি,
0: আমার জলেরও ইয়ে থেকে দিছে, আপনার ইয়ে থেকে জলেরও দিছে, আপনার ওই যে সোলার দিছে, জলের লাগে সুবিধাটা দিছে,
1: এটার থেকে আপনার ভালোই
0: হয়। জল আমার লাগে না এখন, আমার পুরো জল ইচ্ছে সোলারেও হয় জল।
1: আচ্ছা,
0: জলের লাগে তারা
1: দিছে। অন্যরাও কি সাহায্য করতে পারে?
0: অন্যের যদি লাগে আমার পাশের বাড়িতে দেই, অন্যরাও দেই, আর আমার তো পুরো হয়।
1: আচ্ছা,
0: এটাও দিছে সরকার থেকে দিছে জলের।
1: আচ্ছা, এটা থেকে কোনো টাকা দিতে লাগছে?
0: আমি আমি এটা থেকে টাকা দিছি, 15,000 টাকা দিছি জমা।
1: আচ্ছা আচ্ছা,
0: আর লাগছে না।
1: আচ্ছা,
0: এটা থেকে
1: এটা
0: এখন আমার খাওয়ানোর জল হয় এবং ক্ষেতের জল হয়।
1: খুব ভালো,
0: খুব সুন্দর জল।
1: আচ্ছা, তো দাদা আপনার সঙ্গে কথা কইতে এত মানে ভালো লাগে, বা আরও মনে হইতেছে অনেক কথা জানার আছে, কিন্তু শেষ করতে লাগবো আমার এইখানেই। তবে ধন্যা ক্ষেত্রে তো এইসব কী করবেন?
0: ধন্যা গাছ তো আমি করছি না, মানে আগে অল্প অল্প, কিন্তু ধন্যা গাছটা আমার এখানে জায়গাটার মধ্যে জায়গা যে ধন্যা একটু টান জায়গা লাগে, ধন্যা গাছের জায়গাটা টান জায়গা লাগে, আমার এখানে টান জায়গা খোয়াম অন্য ক্ষেত করি আমি, বুঝলি, মরিচ টরিচ লাগাই, কিন্তু ধন্যা ঘাটটা আমি খুব খড়ি খাওয়ানো বুঝ হয় ধন্যা ঘাটটা খাওয়া খাওয়ানো বুঝ করি আর কি, বিক্রির লাগে করি না।
1: তো দাদা অনেক সময় কথা কইলাম, আপনার ক্ষেত গৃহস্থী আপনার ব্যবসা খুব ভালো হোক এই আশা রইল। নমস্কার।
2: আগামী 2 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা তাকিয়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% থাকতে পারে। আর্দ্র ও মেঘলা আবহাওয়া করলা, পটল প্রভৃতির জমিতে একই সাথে ডাউনি মিলডিও ও মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। একইভাবে বর্তমান পরিস্থিতিতে ঢেঁড়সে সাদা মাছির আক্রমণ, ফলে হলুদ শিরা রোগের প্রকোপ দেখা দিতে পারে। এছাড়াও এই আর্দ্র ও মেঘলা আবহাওয়া লঙ্কায় পাতা মোড়ানো রোগের সম্ভাবনাও যথেষ্ট। এইসব আক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের লাগিয়া নিকটবর্তী কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা লাগব। এই সময়ে খালি জমিতে ধনে পাতা, শাক জাতীয় সবজি, ফ্রেঞ্চ বিন, মূলা, বরবটি ইত্যাদির মতো স্বল্পমেয়াদি সবজি চাষ করা লাভজনক। তবে বৃষ্টির জল তাকিয়া ফসলটি রক্ষার লাগিয়া উঁচু আলে বীজ বপন করা উচিত। জেলার 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, এর লাগিয়া কিছুটা সতর্কতা অবলম্বন করতে হইব। জমির ধানের শীষ যদি আয়া থাকে, এই অবস্থায় জমিতে জল দাঁড়াই গেলে গিয়া তা ফুল আসা বা ফুল তাকিয়া ধান তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, যা পরবর্তীতে ফলন হ্রাসের সম্ভাবনা। এর লাগিয়া জমির নালা খোলা রাখতে হইব। একই সঙ্গে জমিতে 2-5 সেন্টিমিটার জলও ধরিয়া রাখার ব্যবস্থা করতে হইব। ভারী বৃষ্টিপাতের ফলে পুকুরে

উপচাইয়া মাছ যাতে বাইরিয়া না যাইতে পারে এর লাগিয়া পুকুরের চারিদিকে জাল দিয়া ঘেরাইয়া দেওয়া রাখব। জলস্তর বাড়ার কারণে পাড় ভাঙা বা পুকুরের কাঠামো ধসে পড়া রোধ করার লাগিয়া মাটি বা বালির বস্তা দিয়া পাড় উঁচু এবং মজবুত করা লাগব। দীর্ঘ সময় আকাশ মেঘলা বা অন্ধকার থাকলে কিংবা ভারী বৃষ্টিপাতের সময় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়, এর লাগিয়া মাছের খাবার দেওয়া এই সময়ে নিয়ন্ত্রণ করতে হইব অথবা খাবারের পরিমাণ অনেকটা কমাইয়া দিতে হইব। প্রাণীর খাদ্যের গুণাগুণ বজায় রাখার লাগিয়া বিশেষ করিয়া বৃষ্টির সময় যখন ঘরে বাঁধিয়া রাখা হইব তখন তারে যথাযথ পরিপূরক আহার দেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। গবাদি পশুর এই সময়ে আপনারা সবসময় খেয়াল রাখবা পরজীবী গঠিত কোনো রকমের আক্রমণ যাতে তার না হয়। খাদ্যের প্রয়োজন অনুসারে ভিটামিন বা খনিজের মিশ্রণ প্রাণীর স্বাস্থ্য বৃদ্ধির লাগিয়া একান্ত প্রয়োজন। যে সমস্ত জায়গায় মুরগির খামার বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে নতুন করিয়া মুরগি পালন শুরু করার আগে পুরো খামার জীবাণুমুক্ত করতে হইব। যেখানে মুরগি আছে এখানে ঘরের চারিদিকে চুন দিয়া জীবাণুমুক্ত করতে হইব। মুরগির ঘরের খড় ফালটাইয়া দেওয়া লাগবো। পরজীবীর আক্রমণের সম্ভাবনা এখন খুব বেশি, এর লাগিয়া প্রত্যেকটি মুরগিরে কৃমিনাশক ঔষধ দেওয়া প্রয়োজন। গবাদি পশুরে পরিষ্কার পরিশ্রুত পানীয় জল আপনারা অবশ্যই পান করবা। আমরা ঘরে যে জল খাই সেই জল গবাদি পশুরে খাওয়াইবা, তাতে করিয়া গবাদি পশুর পেটে কোনো রকমের অসুবিধা না হওয়ারই সম্ভাবনা। অনেক সময় আমরা লক্ষ্য করি, আপনারা লক্ষ্য করবা, যে বৃষ্টির জল রাস্তার মধ্যে জমা হয়েছে গবাদি পশু অনেক সময় সেই প্রাণীটা খায়। তো এই ক্ষেত্রে কিন্তু গবাদি পশুর বিভিন্ন রকমের অসুবিধা দেখা দিতে পারে। পরিপূরক আহার গ্রহণ করবা, প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবার বাড়ির সবাই খাইবা।

শুনলেন ঘর গৃহস্থের আসর। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: কিষাণবাণী অনুষ্ঠানে আজকে প্রথমেই থাকছে একটি আলোচনা প্রসঙ্গ, জৈব প্রযুক্তিতে চাষাবাদ। এতে অংশগ্রহণ করছেন জয়েন্ট ডিরেক্টর বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী অঞ্জন সেনগুপ্ত। নমস্কার শ্রী সেনগুপ্ত।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, জৈব প্রযুক্তিতে চাষাবাদ। প্রথমে যদি আপনাকে জিজ্ঞাসা করি বা জানতে চাই যে জৈব প্রযুক্তি বলতে আমরা ঠিক কি বুঝবো?
2: জৈব প্রযুক্তি বলতে এটা বোঝায় যে জীবের কোনো অংশ বা পুরোটা জীবকে কাজে লাগিয়ে আমরা যে পরিবর্তন আনি, এবং সেই পরিবর্তন যেটা নাকি মানব কল্যাণে কাজে লাগে, সেটাকে সরল ভাষায় জৈব প্রযুক্তি বলা হয়। এই জৈব প্রযুক্তির ব্যবহার আজকাল স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে পরিবেশ বিজ্ঞানে, প্রাণী বিজ্ঞানে এবং কৃষি বিজ্ঞানও

0: যথেষ্টভাবে ব্যবহার করা হয়। আজকে আমরা কৃষি বিজ্ঞানে এর কি কি ব্যবহার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব।
1: নিশ্চয়ই।
0: তার আগে বলে রাখি যে কেন এই জৈব প্রযুক্তির প্রয়োজন কৃষি ক্ষেত্রে?
1: আমার প্রশ্ন ছিল সেটা।
0: হ্যাঁ, সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে কেন পুরো পৃথিবীতেই জমি, চাষের জমি কিন্তু কমছে,
1: কমছে,
0: জনসংখ্যা বাড়ছে,
1: জনসংখ্যা বাড়ছে, ঘর দোয়ার বাড়ছে,
0: বাড়ছে, জলের যোগান কমছে, খাদ্যের চাহিদা বাড়ছে,
1: যেহেতু মানুষ বাড়ছে খাদ্যের চাহিদা,
0: চাহিদা চাহিদাও বাড়ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই সমস্ত দিকের ফলে যে আমাদের যে উৎপাদনশীলতা সেটা কিন্তু কমে যাচ্ছে। সেই উৎপাদনশীলতাকে সঠিক জায়গায় রেখে, অর্থাৎ ওকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় তাহলেই কেবলমাত্র এই সভ্যতা টিকে থাকবে। জৈব প্রযুক্তি তারই একটা অংশ।
1: ত্রিপুরায় কোন কোন ফসলে এই বায়োটেকনোলজির ব্যবহারটা সবচেয়ে বেশি হচ্ছে?
0: ত্রিপুরাতে বায়োটেকনোলজির ব্যবহার আপাতত টিস্যু কালচারের ক্ষেত্রে হচ্ছে, যদিও আমি আরো কয়েকটা টেকনোলজির কথা বা প্রযুক্তির কথা বলবো। তো যদি টিস্যু কালচারের কথা বলি, সেটা খুব সরল ভাষায় যে গাছের উৎপাদনশীলতা খুব বেশি সে গাছের বর্ধিত অংশ বা কোষ নিয়ে সেটাকে কৃত্রিমভাবে লালন পালন করে তা যদি কৃত্রিম খাদ্য মাধ্যমের দিয়ে আরও একটি গাছ এবং তা থেকে হাজার হাজার গাছ তৈরির যে সিস্টেম বা যে টেকনোলজি বা যে পদ্ধতি সেটাকে টিস্যু কালচার বলা হয়। এর সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে ফলন যেটা সেটা একদম তার পিতৃগাছ বা মাতৃগাছের মতন হবে, সেক্ষেত্রে কোনো রকম ব্যবধান থাকবে না। অর্থাৎ এমন কোনো গাছ যদি বাছাই করা যায় যার ফলন খুব ভালো, সেই গাছের যে কোষ থেকে বা বর্ধিত অংশকে মাল্টিপ্লাই করে অনেক যত হাজার হাজার গাছ আমরা 8-9 মাসের মধ্যে তৈরি করতে পারবো, সেই প্রত্যেকটি গাছে ফলন বা উৎপাদনশীলতা ঠিক ওর মাতৃগাছের মতন হবে। তো সেক্ষেত্রে কম জায়গায় যখন আমরা এই পদ্ধতিতে গাছ লাগাবো তাতে কিন্তু ফলনটা অনেক বেশি হবে।
1: আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা কলমের চারা বলে থাকি বা কলম করে থাকি বিভিন্ন গাছ থেকে, সেটাও কি এই টিস্যু কালচারের মধ্যে যাচ্ছে?
0: না, সেটা টিস্যু কালচারের মধ্যে যায় না, সেটাকে বলা হচ্ছে এক ধরনের ম্যাক্রো প্রোপাগেশন, আর টিস্যু কালচারটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। তো এটার মধ্যে অনেক বেশি পিউরিটি আছে, এবং টিস্যু কালচারের আরও একটা অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটা হচ্ছে গিয়ে এতে কোনো রকম রোগ পোকার যে প্রাদুর্ভাব সেটা অনেক কম হয়, কারণ আমরা যে গাছটা বাছাই করে থাকি সেই গাছটা একটি সুস্থ নিরোগ গাছ হয়ে থাকে। সেই গাছের অংশ থেকে যেই গাছ তৈরি হয় তার প্রত্যেকটি গাছের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু থাকে। দ্বিতীয় যে প্রযুক্তির কথা বলবো সেটা হচ্ছে বিটি কটন। আমরা যদি দেখি যে একটা সময় ভারতবর্ষ তুলো উৎপাদনে সর্বাগ্রে ছিল,
1: একদমই,
0: এবং ভারতবর্ষে যতটা তুলো উৎপাদিত হয় সেটা পুরো পৃথিবীর 1/5, এবং এ থেকে যে আমাদের আমদানি হয় কারেন্সি যেটা আমরা পাই সেটাও কিন্তু প্রতি 3 টাকায় 1 টাকা। কিন্তু সেই তুলো গাছে দেখা দিল এক বিশাল সমস্যা, সেটা হচ্ছে লেপিডোপটেরন ফ্যামিলির একটা পোকা আছে যেটাকে বলা হয় কটন বলবাম। সেই কটন বলবাম তুলো গাছে আক্রমণ করলো এবং তা থেকে তুলো গাছের কিন্তু সেই তুলো আর পাওয়া যাচ্ছিল না, কারণ এরা তুলো গাছের যে মানে সফট যে পার্ট আছে নরম কাণ্ড এবং পাতা কুড়ি এগুলোকে খেতে শুরু করলো। এবার এর জন্য প্রচুর পরিমাণ পেস্টিসাইডের প্রয়োজন হলো, যেটা নাকি আমাদের অনেক ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং সেক্ষেত্রেই মনে হলো যে জৈব প্রযুক্তির যে ব্যবহার, এই প্রযুক্তিটা ব্যবহারের যে প্রয়োজনীয়তা তখন বোঝা গেল। এবং সেক্ষেত্রে তুলো গাছের যে বলওয়ার্ম আছে তাকে মারার জন্য একটা জীবাণু আইডেন্টিফাই করা হলো, যদিও সেটা যে শনাক্তকরণ করেছিলেন জাপানের একজন বিজ্ঞানী, ওনার নাম ইশিয়েতা, সেটা হচ্ছে মাটিতে পাওয়া যায় সেই জীবাণু, সেটার নাম হচ্ছে গিয়ে ব্যাসিলাস থুরেঞ্জেন্সিস। এবার ব্যাসিলাস থুরেঞ্জেন্সিস যে

0: একটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনটা দেখতে অনেকটা তিন কোণা বা চার কোণার মতন। এই চার কোণা যে প্রোটিনটা আছে, বিটি প্রোটিন যেটা, সেটা কটন বলওয়ার্মের একদম মানে জমের মতন আর কি, সে খেলে পরে সেই কটন বলওয়ার্ম মরে যায়। এবারে দেখা গেল এই যে ব্যাসিলাস থুরেঞ্জেন্সিস যেটা আছে, সেটা আর্টিফিশিয়ালি প্রচুর চাষ করা হলো এবং সেটাকে প্রথম ক্ষেত্রে পেস্টিসাইড হিসাবে বা কীটনাশক হিসাবে ব্যবহার করতে শুরু করা হলো। এই ব্যবহারের ফলে কিছুটা তো এর থেকে বেরিয়ে আসা গেল, এই কটন বলওয়ার্মের উৎপাত থেকে, কিন্তু পরবর্তী সময়ে আবার সেই উৎপাত শুরু হলো এবং এ থেকে যে পরিমাণ আমদানি করতে হতো বা কিনতে হতো তা ভীষণ রকমভাবেই ব্যয়বহুল হয়ে পড়ল। এবারেতে ঠিক করা হলো যে এই যে ব্যাসিলাস থুরেঞ্জেন্সিস আছে, সেই ব্যাসিলাস থুরেঞ্জেন্সিসের যেই জিনটি এই প্রোটিনটা উৎপাদন করে, সেই জিনটাকে তুলো গাছের কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে, তার মধ্যে যে জিনটা আছে, সেখানে চালান করে দেওয়া হলো একটা ধাতুর মোড়কে অনেকটা শুটিং করে। এবারে যখন শুট করে ভেতরে চালান করা হলো, ওই একটা কোষ থেকে যে কোষগুলো তৈরি হতে থাকলো তুলো গাছে, প্রত্যেকটা কোষের মধ্যে ওই ব্যাসিলাস থুরেঞ্জিয়ান্সিসের ওই অংশটা, জিনটুকু কিন্তু প্রত্যেকটা কোষে রয়ে গেল। তা থেকে ওই বিটি প্রোটিনটা তৈরি হতে শুরু করলো। এবার যখন যখন তুলো গাছের যে কুড়ি বা কাণ্ড এই বলওয়ার্ম খেতে শুরু করলো, তখন তখনই সেই তিন কোণা বা চার কোণা যে প্রোটিনটা, সেটা বলওয়ার্মের পাকস্থলিতে চলে গেল এবং তাতে করে বলওয়ার্মরা মানে মরতে শুরু করলো এবং একটা সময় আর তুলো গাছের সামনে মানে আর গেল না। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় বিটি কটন বা ব্যাসিলাস থুরেঞ্জেন্সিস কটন, এবং এটা পরবর্তী সময় কমার্শিয়ালি বিভিন্ন জায়গায় চাষ করা শুরু হয় এবং তুলোর উৎপাদনকে ঠিক রাখা হয়। এটা জৈব প্রযুক্তির একটা বিশাল একটা আবিষ্কার বলা যেতে পারে।
1: যদি প্রশ্ন করি আপনাকে, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে জৈব প্রযুক্তি ঠিক কিভাবে কৃষিতে আরো সহনশীল, আরো উন্নত করতে সহায়ক,
0: তাহলে এক্ষেত্রে আরো একটা এক্সাম্পল দিতে হবে। আমরা দেখেছি টমেটো, টমেটোর ক্ষেত্রে কি হয়, টমেটোর যে বাইরের আবরণীটা, সেই আবরণীটা খুব মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা নিশ্চয়ই আগে দেখেছেন যে টমেটো দুদিন তিন দিন রাখলে পরে সে টমেটো পচে যাচ্ছে। এখন যদি লক্ষ্য করেন, দেখবেন টমেটোর বাইরের যে আবরণটা সেটা বেশ শক্ত,
1: বেশ শক্ত,
0: বেশ ভালো শক্ত। কিন্তু এটার পেছনে এই যে জলবায়ু পরিবর্তন এবং ইত্যাদির ফলে যে তাপমাত্রা বাড়ছে, এমনিতেই তো টমেটোর মতন যে ফসলগুলো আছে সেগুলোকে বেশি দিন রাখা যাচ্ছে না। এবার ঠিক করা হলো যে টমেটোর যে বাইরের আবরণ যেটা রয়েছে, সেই আবরণটা শক্তর থেকে নরম হয় কেন, এটাকে আগে শনাক্ত করতে হবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে এমন একটা রাসায়নিক জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে উৎসেচক বলা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে পলিগ্যালাক্টোরিন্ডেজ, এটা টমেটোর মধ্যে থাকে। এই পলিগ্যালাক্টোরিন্ডেজ যেটা, সেটা এই টমেটোর আবরণী শক্ত থেকে নরম হওয়া, খুব দ্রুত নরম হওয়ার জন্য দায়ী। তো সেটাকে কি করে তৈরি হচ্ছে, সেটা তৈরি হচ্ছে একটা জিনের থেকে। অর্থাৎ যা কিছুই আমাদের যে চরিত্র এবং আমাদের যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে গিয়ে কোষের ভিতরে থাকা ডিএনএ, ডিএনএর একটি অংশ হচ্ছে গিয়ে জিন, এবং প্রত্যেকটি জিন প্রত্যেকটি গাছের কিছু মানে কোনো না কোনো বৈশিষ্ট্য বা কোনো না কোনো চারিত্রিক গঠনের জন্য দায়ী। মানুষের ক্ষেত্রেও সেম। এবার দেখা গেল যে যদি ওই পলিগ্যালাক্টোরিন্ডেজকে, তার উৎপাদনকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে টমেটোর এই যে পচনটা খুব দেরি করা যাবে ওটাকে। এবারে এমন একটা জিন বাইরে থেকে ঢোকানো হলো ওই টমেটোর কোষের মধ্যে, যে নাকি পলিগ্যালাক্টোরিন্ডেজকে তৈরি করার ক্ষেত্রে নিরুৎসাহিত করে। অর্থাৎ বলা যেতে পারে যে সেটা হচ্ছে একটা নেগেটিভ, আর পলিগ্যালাক্টোরিন্ডেজ তৈরি করার যে জিনটা আছে সেটা হচ্ছে পজিটিভ, সে তৈরি করতে চায়। এবার নেগেটিভ আর পজিটিভ যখন ওই একই কোষের মধ্যে থাকে, তখন যে তৈরি করে যে জিনটা, সে যে তৈরি করে না তার সঙ্গে আবদ্ধ হয়ে গেল, তাতে করে এই যে যৌগটি সেইটি আর তৈরি হতে পারলো না। এবং আজকের দিনে আপনারা যে টমেটোগুলো দেখেন সেগুলো অনেকদিন রাখা যায়,
1: প্রাথমিকভাবে
0: প্রাথমিকভাবে এটার নাম দেওয়া হয়েছিল ফ্লেভার সেভার। তো এরকম ভাবে যখন আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে বিভিন্ন পরিবর্তনগুলো হচ্ছে, সেক্ষেত্রে জৈব প্রযুক্তির এরকম ছোট ছোট ছোট ছোট অবদান আছে।
1: আরো দু একটা প্রযুক্তি যদি থাকে,
0: আরেকটা প্রযুক্তি তো অবশ্যই বলবো, সেটা হচ্ছে নিশ্চয়ই আমরা সবাই

0: নি গোল্ডেন রাইসের কথা। তো গোল্ডেন রাইস যেটা, সেটা কি আসলে দেখতে গোল্ডেন রাইস নাকি? মানে সেটা তো সোনালী ধান তো না, ধান তো সবই সোনালী, সবাই সোনালী। এই গোল্ডেনের একটা কথা আছে, চাল তো সোনালী না। তো আসলে আমরা আগে ঢেকি ভাঙা চাল খেতাম, ঢেকি ভাঙা চালের যে বাইরের যে আবরণটা সেটা খসখসে ছিল, ওই খসখসে পার্টের মধ্যে বিটা ক্যারোটিন বলে একটা একটা যৌগ থাকে। এই বিটা ক্যারোটিন বেসিক্যালি ভিটামিন এ সমৃদ্ধ, যার জন্য আমাদের কিন্তু চোখের স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু এশিয়ার একটা বড় অংশে দেখা গেল যে আমরা ঢেকি ভাঙা চালের পরিবর্তে যখন মেশিন শুরু করলাম, তখন মেশিনের ছোট ওই বাইরের যে খসখসে আবরণটা সেটা তো বেরিয়ে গেল। এবার কিন্তু ভীষণ রকম ভাবে রাতকানা সমস্যা দেখা দিল, এবং আমরা এখনো জানি যে আমাদের এশিয়ার অনেকগুলো দেশে এই রাতকানার সমস্যা রয়েছে, আমাদের ভারতবর্ষেও রয়েছে। এবারেতে যারা জৈব প্রযুক্তিবিদ তারা দেখলো যে ওই চালের বাইরের খসখসে অংশেই বিটা ক্যারোটিন থাকে, সেই বিটা ক্যারোটিন তৈরি করার জন্য দায়ী হচ্ছে একটা জিন, কারণ সে প্রোটিন তৈরি করে। এবার সেই জিনটাকে যদি আইডেন্টিফাই করা যায়, এবং সেই জিনটাকে যদি ওই বিটা ক্যারোটিনটাকে যদি চালের ভিতরে তৈরি করার ব্যবস্থা করা যায়, তাহলে তো এবার ঢেকি না হোক মেশিনেও যদি মানে ধানের চালের ঝাড়াই বাছাই হয় কিছু হবে না। সেই কাজটা করা হলো, সেই জিনটিকে এমনভাবে প্রতিস্থাপিত করা হলো যাতে করে বিটা ক্যারোটিন নামক ভিটামিন এ যাতে চালের ভেতরে হয়। এই যে চালটি, সেই চালটিকে বলা হচ্ছে গোল্ডেন রাইস। তো জৈব প্রযুক্তি কৃষিতে যদি সেই অর্থে দেখা যায়, এটা হচ্ছে হয়তো আমি একটু কঠিন কথা বললাম, একদম সরল কথায় যদি আমি জৈব প্রযুক্তি কৃষি যদি বুঝতে চাই আমরা, তাহলে বলতে হবে সবচেয়ে বড় জৈব প্রযুক্তিবিদ কে? আমাদের মা। রাতের বেলা দইয়ের দুধের সঙ্গে যখন একটু লেবু দিয়ে দেন, পরবর্তী দিনে যে সেই দইটা হয়ে যায় সেটা কিসের জন্য? সেটা ল্যাকটোব্যাসিলাসের জন্য হয়, ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমাদের আজকের কৃষিতে বিভিন্ন রকমের যে আমাদের জৈব কীটনাশক তৈরি হয়েছে, জৈব যে সার তৈরি হয়েছে, সেগুলো কিন্তু আসছে মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি থেকে, অর্থাৎ অণুজীবের মাধ্যমে এই যে জৈব কীটনাশক তৈরি হয়েছে এরা কি করে, এদের যখন স্প্রে করা হয় জৈব কীটনাশক গাছের মধ্যে স্প্রে করা হয়, তখন তারা কি করে, তারা পোকাদের মধ্যে রোগের সৃষ্টি করে, অর্থাৎ ক্ষতিকারক পোকাদের মধ্যে। তো সেই পোকাগুলো তখন মরে যায়, অর্থাৎ সেটা কিন্তু সরাসরি ফসল বা আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করছে না। এই যে জৈব কীটনাশক, জৈব রোগনাশক এবং জৈব সার, এগুলো কিন্তু জৈব প্রযুক্তির একটা অবদান।
1: আচ্ছা, এক সবশেষে যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং বায়ো পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা।
0: জৈব সার এবং আমাদের বায়োটেকনোলজির একটা বড় ভূমিকা হচ্ছে কম্পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেটা কম্পোস্ট তৈরি করছি সেক্ষেত্রে আগে ভার্মি কম্পোস্ট তৈরি হতো, ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে 100 থেকে 120 দিন লাগতো। এখন একটা নতুন টেকনোলজি বা প্রযুক্তি আনা হয়েছে, সেটাকে বলা হয় এফেক্টিভ মাইক্রো অর্গানিজম টেকনোলজি, অর্থাৎ অণুজীবের মাধ্যমে এই পচন প্রক্রিয়াটাকে খুব দ্রুততর করা। এক্ষেত্রে খুব পরিবেশ বান্ধব তিনটি অণুজীব ব্যবহার করা হয়। একটা হচ্ছে ল্যাকটোব্যাসিলাস, যে কথা বলছিলাম দুধকে যে দই করে, একটা হচ্ছে ইস্ট, যারা আটা থেকে ময়দা থেকে পাউরুটি তৈরি করে, এবং একটা হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যারা আলোতেও কাজ করতে পারে। এই তিনটে অণুজীবকে কাজে লাগিয়ে যে বর্জ্য ব্যবস্থাপনা এবং তা থেকে যে আমরা জৈব কম্পোস্ট, কম্পোস্ট যে তৈরি করা হচ্ছে, সেই কম্পোস্টের সময়কালকে কমিয়ে দেওয়া হচ্ছে। যেই কম্পোস্ট তৈরি করতে আগে 100 থেকে 120 দিন লাগতো, এখন 40 থেকে 45 দিনের মধ্যে কম খরচে কম্পোস্ট তৈরি করা যায়। এটা একটা জৈব সারের ক্ষেত্র। নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া আছে সেগুলো দিয়ে নাইট্রোজেন সার তৈরি করা, এবং পটাশ এবং ফসফরাস সলিবিলাইজিং এবং মবিলাইজিং ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে পটাশ সার এবং যে ফসফরাস সারকে অ্যাভেলেবেল করা মাটিতে যে যেটা আছে সেটাকে, সেই কাজও কিন্তু জৈব প্রযুক্তির থেকে করা হচ্ছে।
1: একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের এই আলোচনা আমাদের শেষ করতে হচ্ছে। কৃষক বন্ধুরা, আপনারা কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জৈব প্রযুক্তিতে চাষাবাদ, এ প্রসঙ্গে জয়েন্ট ডিরেক্টর বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী অঞ্জন সেনগুপ্তর সাক্ষাৎকার।

শ্রোতা বন্ধুরা, কিষান বাণী অনুষ্ঠানে এখন শুনবেন PMRKVY সম্পর্কে কিছু কথা, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা সম্পর্কে কিছু কথা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার প্রধান উদ্দেশ্যগুলো হল কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, কৃষকদের আয় বৃদ্ধি করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কৃষি উৎপাদন এবং

0: ক্ষেত্রের উন্নয়ন, কৃষি পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণে সহায়তা প্রদান, কৃষিতে যুব সমাজ এবং উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অন্যতম বৈশিষ্ট্য হল রাজ্য সরকারগুলো নিজেদের কৃষি পরিকল্পনা অনুযায়ী প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়ন করতে পারে, ফলে প্রতিটি রাজ্য তাদের ভৌগোলিক অবস্থা, জলবায়ু, মাটি ও কৃষকের চাহিদা অনুযায়ী প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়। এই প্রকল্পে কৃষির পাশাপাশি কৃষি সহযোগী ক্ষেত্রগুলোকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষকের আয়ের একাধিক উৎস তৈরি হয়। প্রকল্পের আওতাভুক্ত ক্ষেত্রের মধ্যে রয়েছে ধান, গম, ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ফসল উৎপাদন, উদ্যান পালন, তার মধ্যে ফুল, ফল এবং সবজি চাষ রয়েছে, কৃষি যান্ত্রিকীকরণ, মাটি পরীক্ষা ও মাটির স্বাস্থ্য উন্নয়ন, ক্ষুদ্র ও বৃহৎ সেচ ব্যবস্থা, জল সংরক্ষণ ও জল সম্পদ ব্যবস্থাপনা, পশুপালন ও দুগ্ধ উন্নয়ন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, কৃষি বিপণন ও কৃষি পণ্য সংরক্ষণ, কৃষক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন, কৃষি স্টার্টআপ ও উদ্ভাবনী প্রযুক্তি। অর্থায়নের ধরন, বর্তমানে প্রকল্পে অর্থায়নের অনুপাত হল সাধারণ রাজ্যগুলির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের অনুপাত 60:40, উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ শ্রেণীর রাজ্যগুলির জন্য 90:10, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 100% কেন্দ্রীয় সহায়তা প্রদান করা হয়। কৃষকের জন্য সুবিধা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন, উন্নত মানের বীজ ও চারা, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে সহায়তা, ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রসার, কৃষি পণ্য সংরক্ষণের জন্য গুদাম ও কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের সুযোগ, কৃষক প্রশিক্ষণ শিবির ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি, কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা গড়ে তোলা। PMRKVY এর একটি গুরুত্বপূর্ণ দিক হল কৃষিভিত্তিক স্টার্ট আপ ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা। তরুণ উদ্যোক্তারা কৃষি প্রযুক্তি, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ, ডিজিটাল কৃষি, দ্রোন প্রযুক্তি, স্মার্ট সেচ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ পান। প্রকল্পের গুরুত্ব কী? এই প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকদের আয় বাড়ে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়, কৃষিতে জল ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হয়, গ্রামীণ অর্থনীতি উন্নত হয়। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ভারতের কৃষি উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটি শুধু কৃষি উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কৃষকের আয় বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি অবকাঠামোর উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষিকে আরও লাভজনক এবং আত্মনির্ভর করে তুলতে এই প্রকল্পের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এতক্ষণ শুনছিলেন PMRKVY সম্পর্কে কিছু কথা।
1: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।

6,000 টাকা আর্থিক সহায়তা পান। তিনটি সমান কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এই সহায়তা কৃষিকাজে নতুন উদ্দীপনা এনে দেয়। এখনও নিবন্ধন না করে থাকলে আজই নিকটস্থ কমন সার্ভিস সেন্টার বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmkishan.gov.in। সচ্ছল কৃষক, সমৃদ্ধ ভারত। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকের পাশে, উন্নয়নের পথে।

আকাশবাণী কৈলা শহর। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: Tangga.
1: Gua agak baru bati. Tiba mau kaca. Tiang nggak mau kaca bu di jatuh sok terlalu di jabat kanta.
0: Kenapa nak kaca?
1: Asalnya asal jatuh pasal takut orang bukur orang orang boleh jabat kya. Angka jatuh hambar do.
0: Doa kan nana ulat aja paperi nengka. Garun pasal nana kaya ang tangga do.
1: Pasal do hambar jatuh na.
0: Asal jara. Aswasini khatama pandawa kherwasani kerangko thamana sawik khana rakha nayan lakhi deparma
2: tabo khana ni pandani aibatang rakshakla jagi tongo khana phung dam dokta mai shotin ji ba khana rajagnai haini kharang panda dibo damchini khana rajagnai lena mani jorao tang bitini ko dibo damchini tamai shoti ba khana rajagana radhika deparmani kharango jadu nirachapmu দিব দামচিনি তামৈ সতীচিব খনার জাগনাই শম্ভুরাম দেববর্মা তে শানকুমারী দেববর্মা খরংনিঙে খরঙ্গ যাদুনির চাপমং দিব দামচিনি তামৈ সতীব্রীচিব খনার জাগান মাধবী সিনহানি খরঙ্গ রচাপমং সানজা দামচিনিও খনার জাগনাই কগ্রবানী পান্ডা আপনি ইয়াগুলো খনার জাগনাই শম্ভু লক্ষ্মী দেববর্মানি খরঙ্গ যাদুনির চাপমং আশোক জোড়া খানানি পান্ডানি আওয়াই বতাংল সাকলাই যাক্ষা তাবো খানার জাগিতঙ্গ জয়ন্তী কলৈনি খরঙ্গ জাদুনির চাপমুং

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গেও। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে, প্রধানমন্ত্রী একে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। নেপালে গত সপ্তাহে বিধ্বংসী বন্যা এবং হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4,247 জন। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি সমুদ্রে স্বাধীনভাবে যান চলাচল এবং

0: বাণিজ্যের দিকটি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও শ্রী মোদী উল্লেখ করেন। এদিকে দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী আজ বিশকেকে সেদেশের রাষ্ট্রপতি সাদর জাপোরভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয়ই সহমত হন। এছাড়াও দুই নেতার মধ্যে মানুষে মানুষে সংযোগ এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। শ্রী মোদী কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। বিশকেকে মহাত্মা গান্ধীর স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাও জানান তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী 26তম এসসিও শিখর সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বস্ত্রশিল্প শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থানও করে। নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে বলেন,
1: ফ্যাশন টেকনোলজি ভি এসা ক্ষেত্র হে জিসমে বিশ্ব স্তর পর ভারত কি ভূমিকা বঢ়ানে কো অপার সম্ভাবনা হে। আপকো ইস অবসর কা লাভ উঠানা চাহিয়ে। ইস প্রয়াস মে আপ পূরণ রাখে কি আপকি সোচ বৈশ্বিক হো, লেকিন আপকি জড়ে আপনি মিট্টি কি বিশিষ্টতা ওর জীবন মূল্য সে জুড়ে। ইস তরহ আপ না কেবল সাকসেসফুল প্রফেশনাল বনেঙ্গে, বল্কি ভারত কি সাংস্কৃতিক বিরাসত কে সংরক্ষণ ওর সম্বর্ধন মে ভি আপনা যোগদান দে সকেঙ্গে।
0: ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময়ে এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আজ চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসাব প্রকাশ করে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ 8.2% এবং নমিনাল জিভিএ 11.5% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধিকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তি ও সহনশীলতার প্রতিফলন। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এই সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর, তাদের কঠোর পরিশ্রমের কারণেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এনডিএ সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং অর্থনীতির যোগ্য ব্যবস্থাপনা এই ফলাফল এনে দিয়েছে। দেশের প্রতিটি নাগরিকের কাছে অর্থনৈতিক সুযোগ সুবিধা আরও বাড়িয়ে তুলতে নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও শ্রীমতী সীতারামন উল্লেখ করেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামীতে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে বিশ্ব সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনেও ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়ে বলেন, 4 বছরের মধ্যেই দেশে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগে এই লক্ষ্য অর্জনের সময়সীমা ছিল 10 বছর, বর্তমান সময়ে আরও 1,00,000 ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওয়েফার থেকে শুরু করে চিপ উৎপাদন পর্যন্ত সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের প্রতিটি পর্যায়ে দেশকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল লক্ষ্য। শ্রী বৈষ্ণব বলেন, আগামী কয়েক দশকে বড় বিনিয়োগের জন্য ভারতই উপযুক্ত গন্তব্য।
2: There is a significant level of confidence among the global semiconductor industry stakeholders that India is definitely the right place for making major investments in the coming decades.
3: And that is clearly demonstrated by the number of units which have been approved in the Semicon 1.0. From 13 months from the date of groundbreaking, the commercial production started. So that pace is what has given a confidence to the global industry.
0: দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর পর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। তালিকায় ভোটারের নাম, এপিক নাম্বার, বয়স, লিঙ্গ, ঠিকানা এবং আত্মীয়ের নামে বিস্তারিত তথ্য রয়েছে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত দাবি বা আপত্তি জানানো যাবে। এর নিষ্পত্তি করা হবে 29শে অক্টোবরের মধ্যে। 4ঠা নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব।

চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে গত সপ্তাহে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4247 জন। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত রবিবার থেকে নিখোঁজের সংখ্যা 2502 জন বেড়েছে। 6টিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 933 জন কর্মী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকেতে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার সওকাত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহী তাদের জলসীমার উপর ইরানের একটি ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। সে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ড্রোনটিকে প্রতিহত করে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির চেষ্টায় চালানো এ ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকারও তাদের রয়েছে। এদিকে প্রায় এক মাসের মধ্যেই প্রথমবার আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পরের বিরুদ্ধে বড়সড় সামরিক হামলা চালিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। দেশে খুচরো বাজারে অ্যাসিড বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত নাকি তা কঠোর নজরদারির আওতায় আনা প্রয়োজন, সে বিষয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে। 2013 নির্দেশিকা সত্ত্বেও খোলা বাজারে অ্যাসিডের সহজলভ্যতায় উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত আজ এই নির্দেশ দেয়। একই সঙ্গে অ্যাসিড আক্রান্তদের 6 সপ্তাহের ভেতর উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা প্রণয়ন করতে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য একটি আদর্শ পুনর্বাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং এর কার্যকর রূপায়নের জন্য রাজ্যগুলিকে প্রয়োজনীয়তা সহায়তা দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। এটি তাঁর প্রথম খেতাব জয়। চেক প্রজাতন্ত্রে আয়োজিত WTT ফিডার ওলোমক টুর্নামেন্টে অঙ্কুর পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি আকাশ পালের সঙ্গে মিলে সোনাও জেতেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 78 নম্বরে থাকা অঙ্কুর তৃতীয় বাছাই স্লোভেনিয়ার দেনি কোজুলকে 3-1 পরাস্ত করেন। এর আগে অঙ্কুর ও আকাশ জুটি পুরুষদের ডাবলসে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীকে 3-1 হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশ্কেকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদর জাপারেভের সঙ্গেও। ভারতে প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়াল GDP চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিবহন চিত্তদে বর্মা তিনি ককটুমা বোবাগ্র ফুংখা রাষ্ট্রবক্রক দুর্পটি মুর্মু কিয়কজাক ভারত সনান্তি সানাবাগৈ শিকলা সদন সেবুক সিমি নাইটুগিয়াই সামুং মানথমুঙ্গ সাকথানী কবক্ষা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি কিরগিস্তানী বিসকেও হায়ুং অজরক বাই ককলাম সালাইমেও আচুক্ষা বসকাং সেপ্টেম্বর তালনি সাল নুচি চারো এডিসি ভিলেজ কমিটি চংমারি সংস জাগানা চংজায়া জরান বাকে হাস্টে বিধানসভানী অধিবেশন মথাক তনিমা তিনি সাকলাই জাকা তাবুক ককটমা শুক্রবই রাষ্ট্রবক্রক দুর্পটি মুর্মু কিয়কজাক ভারত সনামতি সানা বাকে শিকলা সদন সেবুক সিমি নাইটুগিয়ায় সামুং মানথমুঙ্গ সামনা বাকে সাকথানী কবকা তিনি দিল্লি কটাল বসং ফেশন টাংসেপ মঠানি কুথুমলাইমুঙ্গ কক নারকথানী ব পরিণয় রত্ন অ কবকমুং নারকা খোচাটাই কলাইও অ কুথুমলাইমুঙ্গ ডিগ্রি নাহার যা খরক ব্রী সাই পরিণয় রং বিশিং রাও চাচি বান বরী রক নেপালও কিরিমা সিংসেকে তৈ লমাটাই হা কাকি থিমানি বাঙ্গি বরক খরক চকুরা থাম অংখা তাই খরক ব্রী সাই নৈরা ব্রীচি সিনি গবং নকমাজাক দো নাইটু কারিমুংনি সামুং তাবু বতংজাক দো তৈনি চিংফেরং টং বুতাগ খরক চকুরা থামচি থাম সামুং টানার গচাবই দো হিনে খাকলাই জাগো আরও ভারত হাকতনি নাইটু কারিনে বদলক নেপালনি সেংক্রাক বদলক

কথালাই সামুং তাঙ্গুই তঙ্গ ইয়াং তিব্বত থৈমানী খরক চিদক তাই কমাজাক খরক বারা ব্রৈ চিদক অ পাটিমুঙ্গ খরক চকুচি সাইনিব গবাং দেরাব কলাইবাইখ্যা মন্ত্রী বখরত নরেন্দ্র মোদী তিনি কিরগিস্তানী বিসকেও হায়ুংনি অজারক বাই বখাক নিনি ককলাম সালাইমা ওয়াজুকা সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনী ককলাম সালাইমা পুইলা বখাগো কাইনি ককলাম সালাইমাও সঙ্গজাকা মন্ত্রী বখরক ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেনচকিয়ান আর্মেনিয়ানি মন্ত্রী বখরক নিকুস পাসিনিয়ান বাইব বখাক নিনি কক সালাইমাও আজুকা হরালম্ব মন্ত্রী বখরক মসাং মুদি সাকা ইরান তাই ভারতনি কদুকমা জরানি বাইপচারী হালক তাইব করা খাইনাতে ককলাম সালাইজাকা মন্ত্রী বখরক সাকা ইরান টংসুকায় টংকচাং সংসাইটি সানা নাহারজাক বেবা কক চংমুগ ভারত চুবাচুরগুই থাঙ্গনে বসকাং সেপ্টেম্বর তালনি সালনুচি চার এডিসি ভিলেজ কমিটি চংমারি সংসাজাগান তিনি তাং কতর ককমা থাই রং থম্ব হাস্টে চংমারি কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী ভিলেজ কমিটি চংমারি জরা বুতং সাকলাইকা খনা চংমারি ককমুং কারিজাগান খনানি সিমিন চংবলাই ইয়াচাকা সামুব চেংজাগান চংবলাই ইয়াফারনানি পাইথাক সাল সেপ্টেম্বর তালনি সালচার সেপ্টেম্বর তালনি সাল চুকুব চংবলাই রকনা আমজক নাইজাগান চংবলাই রসাই নাহানানি পাইথাক সাল সেপ্টেম্বর তালনি সাল চিসাও বসকাং সেপ্টেম্বর তালনি সাল নুচিচার ফুংনি দামসিনি সিমি সারিক দামব্রী জরা বোট নাহারজাগান তাইসা বোট নাহানা নাংখাই নাহারজাগান বসকাং অক্টোবর তালনি সাল তাম্ব বোট লেখা জাগান অক্টোবর তালনি সালবাও ফুং দামচারনি সিমি হাস্টে চংমারি কমিশনার সাকা তিনি চংমারিনি সালজরা সাকলাইজাকমনি লগি লগি এডিসি ভিলেজ কমিটি আমচয় চংমারি তমুং রাইজা সামুঙ্গ ফনজাকা চংমারি সংযোজাগান বারা চারচিসিনি ভিলেজ কমিটি নই সাই ডগ্রা থামচি ব্রী বুট কেন্দ্রনি আচুকথাই ব্রী সাই বারা চকুচিসিনি ও বুট ইয়াচক জাগান সা সাই বারা বাচি বুট কেন্দ্র ও ভিলেজ কমিটি চংমারি ও যতই বুটা টঙ্গ খরক চুকু রাসাই ডগ সা সাই সিনিরা ডগ চি আবনি বিশিং চলা বুটা টঙ্গ খরক ব্রী রাসাই চাচিসা সাই চকুরা চকু তাই বুড়ি বুটা টঙ্গ খরক ব্রী রাসাই সিনিচি চুকু সাই চারা ব্রী চিবা তাই সিরনি বুটার টঙ্গ খরক দক খোচাটা কলাই ও ভিলেজ কমিটি পাইথাক চংমারি ইংখা বিশি নুই সাই চিদক ফেব্রুয়ারি তালনি সাল নুচি ব্রীয় জিথাম হাস্টে বিধানসভানী সালতানী ফিলচি অধিবেশন তিন সানজাও পাইসুকা স্পিকার রামপদ জমাতিয়া অধিবেশন চঙ্গিয়া জরেন বগৈ তিনি মথাক তনিমা সাকলাই মুরিকা এমপি বিপ্লব কুমার দেব তিনি উদয়পুরনি নেতাজি সুভাষ রুংন কতর সংযাজাক যুব সংবাদ সামুং বুতাঙ্গ মানজাকা পান্ডব বপরিনাই তাই ফরংনাই রকবাই ককলাম সালাইকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকটমা খনাই তংবায়ু আকাশবাণী ককটমা আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপস ফলো খাইডি হরালম্ব ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানা খাই এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গন মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে ভারত বাংলাদেশ হায়ুং বেরামনি আরি আমচাইও চারা দশ কিলোমিটার সব বুসু গনাং সরনি বেড়ারিমানী সামুং পাইসুকা আবনক কারী কবুনি বুসু গনাং সরনি বেড়া সামনানি সামুং ডাক্তিন পাইসুগ্রীনা বাকি হাস্তে হাপাং কেন্দ্র হাপাংনি মকল কাইরি জাকা তিনি বিধানসভাও এমএলএ সুদীপ সরকারনি সুমুন ফেরোগৈ মন্ত্রীকরা ককটুমরিকা বতাইব সাকা থানাই বিশিকতাম্ব হাস্তেনি হায়ুং বেরামনি আরি আমচেও রাইজা চাইতে হাপমানি বেচেব যতই বুড়িরা বুড়িচি ডক পাতিমুং হাস্তেনি জুদা জুদা থানব বমুং তিসাজাক টঙ্গ বিধানসভাব তমুং রাইদা মানিয়ানী কক শিলচাই স্পিকার রামপদ জমাতিয়া তিনি বিধানসভানী পাইথাক সাল পুইলা বখাকন এমএলএ সুদীপ রায় বর্মন তিখলাইরিকা তিনি সুমুংনি পাইথাক ফাইচিং এমএলএ মোসাং বর্মন ডিজিপি অনুরাগ থৈমানী নতুই কক তিসাকা স্পিকার কক তিসামানো সানানি গসিমুংরিয়া মাবাই এমএলএ মোসাং বর্মন স্পিকারনি চেয়ারনি বুসকাঙ্গ থাঙ্গি গেরেপকা সিপিআইএমনি এমএলএ রকব আরো মানজাকলাইকা চিরক মকক উংলাই মাবাই চংজাক সামুং বুতাং কেবেংজাকা স্পিকার এমএলএ মোসাং বর্মন হজা খলাই রুফানো চিরক মকক থাকিয়া মাবাই

স্পিকার মচাং জমাটিয়া এমএলএ মচাং বর্মন তিনি অধিবেশন তখলাই রা দাগিকা অর জরা কংগ্রেস তাই সিপিএম এমএলএ রব ওয়াগৌট খাইকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা থানায় বিশিকটাম্ব হাস্তনি বসং লাহার সামনা তাই নাকি খাইনা বাকি যতই রং খক সারা বাচিতাম রোজাক বাইকা তিনি বিধানসভাও এমএলএ রঞ্জিত দাস সুমুন ফেরগৈ মন্ত্রী অকরা কক্ঠুম রেখা এমএলএ নির্মল বিশ্বাস তাইকে সুমুঙ্গ ব সাকা তাবুক হাস্তেও নৈরা নুচি চার কিলোমিটার কলক বসং লাহারনি কাইচি

হক সারা বাচি থামলু জাক বাইকা তিনি বিধানসভাও এম এল এ রঞ্জিত দাস নি সুমুন ফেরগুই মন্ত্রী অকরা কক্ঠুম রেখা এম এল এ নির্মল বিশ্বাস নি তাইকে সুমুঙ্গ বসাকা তাবুক হাস্তে ও নৈরা নুচি চার কিলোমিটার কলক বসং লাহার নি কাইচিসা ফাইচিং লাহার তাই জাইজর তাংবু তাং সামজাগুই তঙ্গ এম এল এ তুফা হুচানী সুমুং কাইছান ফেরগুই মন্ত্রী অকরা সাকা হাস্তে ও ই খেপেন নৈরা ব্রী দশমিক ব্রী বা কিলোমিটার লাহার ডাবল লেন খাইজাকা কুবনি হাস্তে লাহারকন রেম বাই রেম্ব ডাবল লেন খাইনানী ওয়ানসুক্তা তঙ্গ মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা থানায় বিশেক নাম্ব হাস্তে ও সাই বাই ক্রাইম বাই গদাল জাক সারা বাচি বা দরবার পুলিশ নি থানী বমুং তিসাজাক তঙ্গ আবনে বিশিং ডকচিনী দরবার আমজমুং পাইসুকা তাই খরক বাচি ব্রী কক শিলচা জাকন রমজাকা তিনি বিধানসভাও এম এল এ জহর চক্রবর্তী তাই সুদীপ সরকন সুমুন ফিরগুই মন্ত্রী অকরা ককটুম রেখা থাইমানী ককটুমা সদর স্কুল ব্রেমনি ক্রিকেট তিনি আসাম রাইফেল রান সারা সিনিচি ব্রী বাই বিজয় কুমার গার্ল স্কুল মেচেনখা আসাম রাইফেল নঙ্গী অনুষ্কা টুডু রান সারা চিচার খাইকা তাইকেছে থমুঙ্গ প্রণবানন্দ বিদ্যা মন্দির রান সারা নৈচিবা বাই হলিক্রজ স্কুল মেচেনখা ফিল চিতাম নর্থ ইস্ট জুন শুটার চ্যাম্পিয়নশিপ সিকিম শুটারক কাহাম মানমারি মি আসাম গুহাটী সংযাজাক বাতাইমা ও সিকিম লক্ষণ অধিকারী মাস্টার মেন্স মিটার কাইচি এয়ার পিস্তল সাক বাইথং ক্যাটাগরি ও ব্রোঞ্জ মেডেল মানখা নর্থ ইস্ট জুনাল বেরাম সিকিম অবন পুইলা কেব শুটার মেডেল মানু আবনো কারৈব অনু ছেত্রী মিটার কাইচি এয়ার পিস্তল তাই ট সেরিং ইয়াং ডেন বুটিয়া মিটার কাইচি এয়ার রাইফেল বেডেগ ফিল্ড ডকচি চুকু ন্যাশনেল শুটিং চ্যাম্পিয়নশিপ নুইসাই নুচিডক বাকি টিকিখা নবাত্রিবানী ককটুমা নবাত্রিবার নাইখুনি বখাক্তি সাজাকা ত্রিপুরান খবই মণিপুর নাগাল্যান্ড তাই মিজোরাম কেয়াসু থাইও খনা কবাংখাই ওয়াতে ওয়াই মানো ইয়াং হাস্তে ও খনা সালনি তুমারি সাকাও থামচি ব্রী ডিগ্রি তাই খামাও নুচিডক ডিগ্রি সেলসিয়াস গানে গিনি ও তঙ্গই মানো তিনি সালনি তুমারি সাকাও থামচি ব্রী দশমিক স্নি ডিগ্রি তাই খামো নুচিবার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটুমা বুবাগ্রক তাই এসে পড়ু রাষ্ট্রবক্রক কিয়কজাক ভারত সুনামতি সানাবাগী শিকলা হদন সেবুক সিমিন নাইটুগিয়াই সামুং মানথুমুঙ্গ সারথানী কবকা মন্ত্রী বক্রক তিনি কিরগিস্তানী বিসকে ও হায়ুংনি অজারক বাই ককলাম সালাইমেও আচুকা বসং সেপ্টেম্বর তালনি সাল নুচিচারও এডিসি ভিলেজ কমিটিনি চংমারি সংযাজাগেন সংযোগে জরানের বাকি হাস্তে বিধানসভার অধিবেশন মথাক তনিমা তিনি সাকলাইজাকা ককটুমা তিন বাকি অরণ পাইকা উলনি ককটুমা আবাই ইংগান খনাফুং দামচিনী সতী ব্রীজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটির নির্বাচন আগামী 28শে সেপ্টেম্বর, ত্রয়োদশ রাজ্য বিধানসভার তিন দিনব্যাপী দশম অধিবেশন সমাপ্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 806 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন। চলতি আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.8%। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যুব সমাজকে কর্মসংস্থান তৈরিতে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন। এবারে বিস্তারিত সংবাদ। আগামী 28শে সেপ্টেম্বর এডিসির ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী ভিলেজ কমিটির নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন। নির্ঘণ্ট অনুযায়ী আগামী কাল অর্থাৎ 1লা সেপ্টেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামীকাল থেকে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 8ই সেপ্টেম্বর। 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। আগামী 28শে সেপ্টেম্বর সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পুনরায় ভোটের প্রয়োজন হলে তা নেওয়া হবে আগামী 3রা অক্টোবর। ভোট গণনা আগামী 5ই অক্টোবর সকাল 8টা থেকে। রাজ্য নির্বাচন কমিশনার জানান, আজ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে এডিসির ভিলেজ কমিটি এলাকায় নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। নির্বাচন

অনুষ্ঠিত হবে 587টি ভিলেজ কমিটির 2634টি নির্বাচনী ক্ষেত্রের 4597টি আসনে ভোট গ্রহণ করা হবে 1550টি ভোট কেন্দ্রে। ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটার রয়েছেন 9,61,760 জন, এর মধ্যে পুরুষ ভোটার 4,81,909 জন, মহিলা ভোটার 4,79,845 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 6 জন। উল্লেখ্য, ভিলেজ কমিটির সর্বশেষ নির্বাচন হয়েছিল 2016 সালের 24 ফেব্রুয়ারি। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 3 দিনব্যাপী দশম অধিবেশন আজ সন্ধ্যায় শেষ হয়েছে। অধ্যক্ষ রামপদ জমাতিয়া অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে রাজ্যে সাইবার অপরাধ সংক্রান্ত 155টি মামলা পুলিশের কাছে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 62টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং 54 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক জওহর চক্রবর্তী ও সুদীপ সরকারের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। তিনি জানান, সাইবার অপরাধ প্রতিরোধ ও এই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইবার অপরাধ সম্পর্কে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার 1930 চালু রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রায় 806 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ সরকারের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি জানান, গত 3 বছরে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মোট 446টি ঘটনা রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে রাজ্যে জাতীয় সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বমোট 153 কোটি টাকা ব্যয় হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাসের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। বিধায়ক নির্মল বিশ্বাসের অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে রাজ্যে প্রায় 228 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাতীয় সড়কের 11টি অংশে সড়ক ও সেতু প্রকল্পের বাস্তবায়ন চলছে। বিধায়ক তোফাজ্জল হোসেনের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যেই 204.45 কিলোমিটার সড়ক ডাবল লেনে উন্নীত করা হয়েছে। বাকি রাজ্যে সড়কগুলিও পর্যায়ক্রমে ডাবল লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বিধানসভায় আচরণবিধি অমান্য করার অভিযোগে অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ বিধানসভা অধিবেশনের শেষ দিনের প্রথমার্ধে বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করেন। আজ প্রশ্নোত্তর পর্ব শেষে বিধায়ক শ্রী বর্মন ডিজিপি অনুরাগের মৃত্যুর বিষয়টি উত্থাপন করেন। অধ্যক্ষ এক সময় বিষয়টি নিয়ে আর আলোচনার সম্মতি না দেওয়ায় বিধায়ক শ্রী বর্মন অধ্যক্ষের চেয়ারের সামনে গিয়ে ধর্ণা দেন। সিপিআইএমের বিধায়কগণও এই ধর্ণায় সামিল হন। হই হট্টগোলের মধ্যে সভার নির্ধারিত কার্যসূচি বাধাপ্রাপ্ত হয়। অধ্যক্ষ বিধায়ক শ্রী বর্মনকে সতর্ক করতে থাকেন। তারপরও হই হট্টগোল চলতে থাকলে অধ্যক্ষ শ্রী জমাতিয়া বিধায়ক শ্রী বর্মনকে আজকের অধিবেশনের বাকি সময়ের জন্য সভা থেকে বহিষ্কারের নির্দেশ দেন। ওই সময়ে কংগ্রেস ও সিপিআইএমের বিধায়কগণ ওয়াক আউট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্থানের বিশ্ককে বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বৈঠকের প্রাক্কালে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে পৃথক দুটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী মোদী ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার বিষয়ে অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সমস্ত প্রচেষ্টায় ভারতের সমর্থন অব্যাহত থাকবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। চলতি আর্থিক বছর 2026-27 প্রথম ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি 7.8% বৃদ্ধি পেয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল 6.9%।

0: শতাংশ। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত হিসেব অনুযায়ী এই সময়ে নামমাত্র জিডিপি 10.3% এবং প্রকৃত গ্রস ভ্যালু অ্যাডেড 8.2% বৃদ্ধি পেয়েছে। সেবা ক্ষেত্রে 10%, শিল্পক্ষেত্রে 8.6% এবং প্রাথমিক ক্ষেত্রে 2.9% বৃদ্ধি হয়েছে। কৃষি ও আনুষাঙ্গিক ক্ষেত্রে বৃদ্ধি ছিল 3.6%। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত গড়ার লক্ষ্যে যুব সমাজকে শুধুমাত্র চাকরি প্রার্থী না হয়ে কর্মসংস্থান তৈরিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে জাতীয় ফ্যাশন প্রযুক্তি প্রতিষ্ঠানের সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে তিনি পড়ুয়াদের এই আহ্বান জানান। উল্লেখ্য, সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করা প্রায় 4,000 পড়ুয়ার 85% মহিলা। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে 903 জনে দাঁড়িয়েছে এবং 4,247 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা আটকে পড়াদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। প্রায় আধ ডজন জলবিদ্যুৎ প্রকল্পে 933 জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে, যেখানে ভারতীয় উদ্ধারকারী দল নেপালি সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে। এদিকে তিব্বতে মৃতের সংখ্যা 16 এবং নিখোঁজ 546 জন। প্রাথমিক গবেষণায় রসুয়ার উচ্চ পার্বত্য এলাকায় বরফ পাথরের বিশাল ধস থেকেই এই ভয়াবহ বন্যার সূত্রপাত বলে জানা গেছে। দুর্যোগে 90,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুড়ঙ্গ উদ্ধারকারী একটি ভারতীয় দল চিলিমে এবং লাংটাং এর জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে নেপালি সেনাবাহিনীর সাথে কাজ করছে। ধ্বংসাবশেষ সরাতে রাতভর মাটি কাটার যন্ত্র এবং সেনা সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত জানিয়েছেন, বিশাল পরিমাণের ধ্বংসাবশেষ জমার কারণে সুড়ঙ্গে প্রবেশ করা কঠিন হয়ে পড়ছে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের আয়োজিত যুব সংবাদ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে আজ রাখি বন্ধন উৎসব পালিত হয়। অনুষ্ঠান শেষে কলেজের ছাত্রছাত্রীরা বিলোনিয়া চেকপোস্ট সহ বিভিন্ন স্থানে কর্তব্যরত বিএসএফ জওয়ান ও পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন। সদর আন্তঃস্কুল ক্রিকেটে আজ আসাম রাইফেলস 174 রানে বিজয় কুমার গার্লস স্কুলকে পরাজিত করেছে। আসাম রাইফেলসের হয়ে অনুষ্কা টুডু 118 রান করে অপর ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির 125 রানে হোলি ক্রস স্কুলকে পরাজিত করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরাসহ মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের কিছু স্থানে আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটির নির্বাচন আগামী 28 সেপ্টেম্বর। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 3 দিন ব্যাপী 10ম অধিবেশন সমাপ্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 806 কিলোমিটার কাঁটা তারের বেড়া নির্মাণ সম্পন্ন। চলতি আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.8%। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যুব সমাজকে কর্মসংস্থান তৈরিতে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, আকাশবাণী কৈলাসহর।

0: कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, খেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা

0: দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
2: লিয়া। RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
4: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর অঙ্ক। পড়াবেন শিক্ষক শ্রী গৌরীশ ধর।
5: প্রিয় ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই। তোমরা কেমন আছো বন্ধুরা? আমার দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ চলছে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়ানোর কারণে। তো এভাবে বাসাতে বসে থাকলেও চলবে না, পড়াশোনার তো কিছু না কিছু করতেই হবে। তোমাদের পরীক্ষা তো আশা করি বেশি একটা দেরি হবে না, ডিউ টাইমে হবে, কোর্স হয়তো কিছু কমানো হতে পারে। আচ্ছা রাম, তুমি বলো তো, তোমরা এই যে এলোমেলোভাবে ক্লাসে বসে আছো, তো তোমাদের কিভাবে আমরা চিহ্নিত করতে পারি তোমার অবস্থান, তুমি কোন জায়গায় আছো, বসে আছো? বা রহিম, তুমি যে বসে আছো, তোমরা কি কেউ বলতে পারো যে তোমাদের অবস্থান? কে বলতে পারবে সঠিকভাবে যে কে কোথায় আছো এই শ্রেণীকক্ষের মধ্যে? তোমাদের কি কারো ধারণা আছে এ ব্যাপারে? নেই। আচ্ছা বলো তো, শ্যাম বলো তো, তুমি কী দিয়ে এসছো স্কুলে? সাইকেল দিয়ে? আচ্ছা, তো সাইকেল দিয়ে স্কুলে কত কিলোমিটার এসছো? 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার কীভাবে তুমি মাপলে? বা গাড়ি যে চলে, এই যে কৈলাসহর থেকে গাড়ি ধর্মনগর যায়, কুমারঘাট যায়, বাগরতলা, দেশের বিভিন্ন জায়গায় যায় যাচ্ছে, তো কিসের ভিত্তিতে এই দূরত্ব বাহির করা হয়? একটা কিছু তো একটা রেফারেন্স কিছু ধরতে লাগবে, একটা কিছুকে ফিক্সড ধরতে লাগবে। ফিক্সড ধরার মতো কিছু আছে? ফিক্সড কি চিরস্থায়ী, মানে সম্পূর্ণ স্থিত অবস্থায় কি কোনো বস্তু আছে এই মহাবিশ্বে তোমাদের মনে হয়? নেই নেই, এই মহাবিশ্বে সম্পূর্ণ স্থিত অবস্থায় কোনো কিছুই নেই। সব কিছুই, এই পৃথিবী যেমন ঘুরছে, প্রতিটা গ্রহ সূর্যের চতুর্দিকে ঘুরছে, তো আমাদের কোনো কিছুর গতিবিধি বা স্থানান্তর একটা নির্দিষ্ট, এই পৃথিবীর উপরেই একটা নির্দিষ্ট কোনো স্তম্ভকে বা পিলারকে ফিক্সড ধরে, স্থির ধরে, তা থেকে আমাদের মাপটা দিতে হবে। যেমন রাস্তার উপরে মাইলস্টোন আছে, বা কোনো অফিস, সাধারণত এগুলি মাইলস্টোন থেকেই মাপটা শুরু হয়। দেখবে তোমরা স্কুলে আসতে আসতে, দেখো নাই 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার এভাবে যে লেখা থাকে, তো এগুলির অর্থ বুঝতে শিখবে, শুধু দেখলেই তো হবে না। তো আমি কেন বললাম, আমাদের প্রত্যেকটা

বস্তুর, এমনকি আমাদের নিজেদেরও অবস্থান বুঝতে হলে, সঠিক অবস্থান বুঝতে হলে একটা মাপকাঠি থাকা প্রয়োজন, একটা ফিক্সড কোনো সীমানা থাকা প্রয়োজন। যেমন তোমরা যে শ্রেণীকক্ষে এলোমেলোভাবে বসে আছো, তোমাদের সঠিক অবস্থান বুঝতে হলে আমাদের দুটি লম্বালম্বি রেখা কল্পনা করতে হবে। এই দুটি লম্বালম্বি রেখার সমান্তরালভাবে, দুটি রেখারই সমান্তরালভাবে অনেকগুলো রেখা টানতে হবে। তোমরা টানো তো, তোমরা শ্রেণীকক্ষে টানো তো, এই রামশ্যাম তোমরা দুজনেই টানো, টেনেছ, কী দেখতে পেলে? এখন কি তোমাদের কোনো না কোনো রেখা, দুটি রেখা কি প্রত্যেককে টাচ করছে? হ্যাঁ, অবশ্যই করবে। তো সেই পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা প্রত্যেকের অবস্থান, প্রত্যেকটা বস্তুর অবস্থান মাপতে পারি বা হিসাব করতে পারি, সেই পদ্ধতিটা হচ্ছে স্থানাঙ্ক, অর্থাৎ কোনো স্থানের অঙ্ক, কোনো বস্তু বা কোনো ছাত্র বা যা কিছুই তার সঠিক অবস্থান বুঝতে হলে দুটি অক্ষ ধরে আমরা একটি রেখাঙ্কিত অঞ্চল, সমতল অঞ্চল ধরব। তো এই যে রেখা, দুটি রেখা ধরব বা দুটি অক্ষ ধরব, লম্ব, পরস্পর লম্ব, এই রেখাগুলি হচ্ছে অক্ষ। তো এক্স এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ, এই দুটি পরস্পর লম্ব অক্ষ। এক্স এক্স ড্যাশ হচ্ছে অনুভূমিক, সেটা মোটামুটি আমরা যা খাতা আমরা আমাদের দৃষ্টিতে সেটা অনুভূমিক রেখা হচ্ছে এক্স এক্স ড্যাশ এবং উল্লম্ব হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। যেমন লক্ষ্য করো তো ব্ল্যাকবোর্ডে, এই রেখাটি হচ্ছে এক্স এক্স ড্যাশ এবং উল্লম্ব রেখাটি হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। তো এক্স এক্স ড্যাশ যে রেখাটা অঙ্কন করলাম সেটা হচ্ছে ভুজ, এবং যে তার সঙ্গে উল্লম্বভাবে যে রেখাটা ওয়াই ওয়াই ড্যাশ সেটা হচ্ছে কুটি। এখন এই ভুজের সমান্তরালে অনেকগুলি রেখা টানো তো, তোমরা টানো, আমি যেভাবে ব্ল্যাকবোর্ডে অঙ্কন করছি তোমরা সেভাবে টেনে নাও। গ্রাফ পেপার কি তোমরা এনেছো? সবাই আনোনি, ঠিক আছে, যারা এনেছো তারা লক্ষ্য করো কীভাবে রেখাগুলো আমি টানি, তোমরা এইভাবে সাদা কাগজেই টেনে নাও, বাসাতে গিয়ে গ্রাফ পেপারে প্র্যাকটিস করবে। এখন বলতো তোমাদের বন্ধুবান্ধব প্রত্যেকের অবস্থান, সঠিক অবস্থান আইডেন্টিফাই করা যাচ্ছে কি না, করতে পারছো? রামের অবস্থান কোন জায়গায় বলতো? একটা জিনিস লক্ষ্য করো, এই যে দুটি রেখা পরস্পর লম্ব আছে, এই রেখা দুটির যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুকে ধরা হয়, স্থানাঙ্ক ধরা হয় জিরো জিরো, অর্থাৎ এক্সের মান জিরো এবং ওয়াই এর মান, ভুজও জিরো কুটিও জিরো। আবার ওইটাকে ও দিয়েও প্রকাশ করা হয়, তার স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো কিন্তু ও দিয়েও প্রকাশ করা হয়, বিন্দুটি হচ্ছে ও, তার স্থানাঙ্ক জিরো জিরো, অর্থাৎ স্থানাঙ্ক মানে ভুজের মান, এক্সের মান জিরো, ওয়াই এর মানও জিরো। এখন রামের অবস্থান কোন জায়গায় বলতো? চার তিন, তার মানে এক্স জিরো থেকে ডান দিকে প্লাস, কিন্তু মনে রাখবে ডান দিকে যখন যাব এই মূলবিন্দু থেকে, তখন আমরা এই ডান দিকে যাওয়া মানে প্লাস ধনাত্মক, আর জিরোর বাম দিকে অর্থাৎ মূলবিন্দু থেকে বাঁ দিকে যদি আসি এক্স অক্ষ বরাবর হবে মাইনাস, সেই ভুজের মানটা মাইনাসের দিকে ঋণাত্মক। ঠিক ওয়াইয়ের ক্ষেত্রে বা কুটির ক্ষেত্রে জিরোর নিচ দিকে যদি চলে আসি তাহলে হবে ঋণাত্মক মান ওয়াইয়ের, অর্থাৎ কুটির ঋণাত্মক মান এবং উপর দিকে কুটির ধনাত্মক মান। এই যে দুটি অক্ষ এক্স এক্স এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স এক্স ড্যাশকে সংক্ষেপে এক্স অক্ষ বলা হয় এবং ওয়াই ওয়াই ড্যাশকে সংক্ষেপে

পায়ক্য বলা হয়। এই দুটি অক্ষ কল্পনা করে, এটি কিন্তু আমাদের কল্পনীয় কাল্পনিক রেখা, তো কল্পনা করে যে আমরা সমতল বা সমতুলিক ক্ষেত্র পাই, সেই ক্ষেত্রকে বলা হয় কার্তেসীয় সমতল বা স্থানাঙ্ক সমতল, এক্সয় সমতলও বলা যায়। গণিতজ্ঞ ডেকার্তে এই পদ্ধতি আবিষ্কার করেন। এখন বন্ধুরা, এই যে দুটি রেখা পরস্পর লম্ব, এই দুটি রেখা কয়টি ক্ষেত্র তৈরি করেছে লক্ষ্য করো বোর্ডে। এই যে একটা প্লাস চিহ্নের মতো হয়েছে না, এই রেখাগুলি খেয়াল রাখবে, প্রতিটা রেখা ডান দিকে ডান এবং উপর হচ্ছে তার ধনাত্মক সাইড, এবং প্রতিটা রেখা তীরচিহ্ন করা আছে উপর নিচ বা ডান দিকে, উভয় দিকে তীরচিহ্ন করা আছে, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত সেই কাল্পনিক রেখা দুটি। এখন এই রেখা দুটি প্লাস চিহ্নের, এই যে প্লাস চিহ্নটা তার কয়টা ক্ষেত্র দেখা যাচ্ছে, চারটা, ঠিকই আছে। তো এই যে ক্ষেত্র, এই চারটা সমান চারটা ভাগে বিভক্ত, ঠিক আছে। এখানে খাতাটা যদি আমরা সঠিকভাবে ঠিক মিডিলে স্টার্ট না করি, মানে প্লাস চিহ্ন যদি ঠিক মিডিলে না আঁকি, তাহলে আমরা ঠিক সমান চারটা ভাগ দেখতে পাবো না, কিন্তু এগুলি প্রত্যেকটা পরিমাপ, অর্থাৎ প্রতিটা যে রেখা সমান্তরাল রেখা টানলাম আমরা এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল, প্রতিটা রেখাই তাদের সমুদ্রবর্তী অবস্থান, অর্থাৎ এক একক করে প্রতিটি স্কোয়ার টাইপ, অর্থাৎ বর্গাকার। এই যে চারটি ক্ষেত্র তৈরি হলো, ডান দিকের যে কর্নারে আছে সেই ক্ষেত্রটিকে বলা হয় প্রথম পাদ, ইংলিশে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, উপরের বাঁ দিকের কর্নারে সেটাকে বলে দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, নিচের বাঁ দিকের কর্নারে তৃতীয় কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, এবং নিচের ডান দিকের হচ্ছে চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা অক্ষ কি আজ বুঝলাম, পাদ কি তাও বুঝলাম। এখন আমরা আরো এ ব্যাপারে বিস্তারিত আলোচনায় আসি। বন্ধুরা মনে রাখবে, এই যে বি বিন্দুটি আমি উল্লেখ করলাম, এটা কি কোথায় আছে, এক্স অক্ষের উপরে, ঠিক আছে। তো এক্স অক্ষের উপরে বিন্দুটি অবস্থান করছে, তাহলে এক্ষেত্রে তার স্থানাঙ্ক কী হবে, এক্স অক্ষের উপরে তার স্থানাঙ্কটি কী হবে, চার নম্বর অবস্থান আছে না, চার নম্বর দাগের মধ্যে আছে, তাহলে ফোর, তো ওয়াইয়ের স্থানাঙ্ক কী হবে, বলতে পারছো না। আরে একশো চার নম্বর দাগে গিয়ে তো স্টপ, আর তো উপর দিকেও যাচ্ছে না, নিচের দিকেও আসছে না, তাহলে ওই ওয়াইয়ের স্থানাঙ্ক অর্থাৎ কুটি হচ্ছে জিরো, মানে ফোর জিরো, বিবিন্দুটির স্থানাঙ্ক এক্ষেত্রে ফোর জিরো। তো এ থেকে আমরা কী বুঝলাম, এক্স অক্ষের উপরে সর্বদা ওয়াইয়ের স্থানাঙ্ক জিরো, এবং ওয়াই অক্ষের উপরে ঠিক বিপরীত ক্রমে ওয়াই অক্ষের উপরে সর্বদা এক্সের স্থানাঙ্ক জিরো। তো আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব বিস্তারিত। স্থানাঙ্ক জিনিসটি বুঝলে, এখন কীভাবে কোনো বিন্দুর স্থানাঙ্ক বাইর করা হয় তা তোমরা আশা করি শিখে গেছ। এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবহারের মাধ্যমে জ্যামিতির বিশ্লেষণ বা জ্যামিতির ধারণা। এই পদ্ধতিতে আমরা সমতলিক ক্ষেত্রে যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বা সমতলিক ত্রিভুজের ক্ষেত্র

0: Voll. যদিও ত্রিভুজ সাধারণত সমতলই কি হয়, একই সমতলে আমরা যে ত্রিভুজগুলি আমরা এই ক্লাসে আলোচনা করব তা একই সমতলে, একই প্লেন্সের মধ্যে। তো সামতিক ত্রিভুজের ক্ষেত্রফল, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এইসব আমরা আজ আলোচনা করব বা জানব। ছোট বন্ধুরা, এখন আমরা অনুশীলনীতে চলে যাই। লক্ষ্য করো কি আছে এক নম্বর কোয়েশ্চনটি, কিভাবে তুমি তোমার পড়ার টেবিলের উপরে থাকা টেবিল ল্যাম্পের অবস্থান অন্য ব্যক্তিকে বর্ণনা করবে, কে বলতে পারবে? আমার একটি পয়েন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি যে বি বিন্দুটির অবস্থান কোথায়, এক্স অক্ষের উপরে। এক্স অক্ষের উপরে যদি থাকে তাহলে এক্ষেত্রে ওয়াই এর মান হচ্ছে শূন্য। তাহলে এই যে কি আছে পড়ার টেবিলের উপরে টেবিল ল্যাম্পের অবস্থান, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের রেখাঙ্কিত করা উচিত অক্ষ টেনে কোন পয়েন্টের মধ্যে টেবিল ল্যাম্পটি অবস্থান, তা আমাদের সঠিকভাবে দেখতে হবে। এখন অঙ্কন করো তো, প্রতিটা অক্ষের সমান্তরাল রেখা অঙ্কন করো সমান দূরবর্তী, যাতে প্রতিটি স্কোয়ার টাইপ হয়, অর্থাৎ বর্গাকার হয়। খুব তাড়াতাড়ি করো। যদু, তোমার হয়ে গেছে? কি পেলে টেবিল ল্যাম্পের অবস্থান? 5, 6। তাহলে এখন বলো তো সেটা কোন পাদে অবস্থিত টেবিল ল্যাম্পটি? প্রথম পাদে, ঠিকই আছে। খেয়াল করো, অন্যরা খেয়াল করেছ? ঠিক আছে, হ্যাঁ। এখন দুই নম্বর প্রশ্নে চলে যাও। শহরের প্রাণকেন্দ্রে দুটি প্রধান রাস্তা একটি অপরটির সাথে আড়াআড়িভাবে মিলিত হয়েছে। রাস্তা দুটির মধ্যে একটি উত্তর দক্ষিণ দিক এবং অপরটি পূর্ব পশ্চিম দিক বরাবর অবস্থান করছে। শহরের অন্যান্য সব রাস্তাগুলো প্রধান সড়কের সঙ্গে 200 মিটার ব্যবধানে সমান্তরালভাবে গেছে। বুঝতে পারছ কী বলছে? দুটি প্রধান রাস্তা, তার মানে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটি অক্ষকে দুটি প্রধান রাস্তা ধরা হয়েছে, এবং অন্যান্য যে রাস্তাগুলো, প্রতিটা রাস্তা প্রধান রাস্তার থেকে 200 মিটার ব্যবধানে, প্রধান রাস্তা থেকে পরস্পর 200 মিটার ব্যবধানে, মানে একটি থেকে প্রধান রাস্তা থেকে প্রথমটি 200 মিটার উপরে, তারপরেটি আরও 200 মিটার উপরে, অর্থাৎ 400 মিটার উপরে প্রধান রাস্তা থেকে, এভাবে সমান দূরত্বে অনেকগুলি রাস্তা টানা হয়েছে, ঠিক আছে। প্রত্যেক দিকে 5টি করে রাস্তা আছে। তো তাহলে এখন 1 সেন্টিমিটার ইকুয়াল টু 200 মিটার ধরে তোমার নোটবুকে শহরের একটি নমুনা চিত্র অঙ্কন করো। বন্ধুরা, আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা কী একক ব্যবহার করব। সবচেয়ে মূল্যবান জিনিস, একক ছাড়া স্থানাঙ্ক জ্যামিতি সম্পূর্ণই হয় না। তো আমরা সামনের ক্লাসে সেই এককের ব্যবহার, একক আমরা কীভাবে ধরব সেটা আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমরা সামনের ক্লাসে একক এর ব্যবহার এবং কীভাবে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে একক ধরব, উপযুক্ত একক ধরব, তা আমরা জানব।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর অঙ্ক। পড়ালেন শিক্ষক শ্রী

এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। মালঞ্চ অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী সৌরিন ঘোষাল।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন মধুমিতা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন পুরিয়া রাগে সেতার বাদন, শিল্পী ওস্তাদ ইমদাদ খাঁ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সেতার বাদন, শিল্পী ছিলেন ইমদাদ খান, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকের সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকিস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শ্রী মোদী। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদো জাপারোভের সঙ্গেও। প্রধানমন্ত্রী আগামীকাল এসসিওর শিখর সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বেড়েছে, প্রধানমন্ত্রী একে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। হরপাবানে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে 939 পৌঁছেছে, আরও 4247 জনের কোনো খোঁজ মেলেনি। পর্যাপ্ত বিশেষ যন্ত্রপাতি, দেহে নিয়ে যাওয়ার জন্য বডি ব্যাগ, দড়ি ও হেলিকপ্টার না থাকায় উদ্ধার কাজে যুক্ত নিরাপত্তা কর্মীরা চ্যালেঞ্জের মুখে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদীর জলবণ্টন নিয়ে আজ নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। ফুটবলে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত আজ তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামে 1-0 গোলে সিরিয়াকে পরাজিত করে। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতি টেনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশ্কেকে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই নেতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছনে গভীর সন্তোষ ব্যক্ত করে বলেন, উভয় দেশে জাতীয় স্বার্থকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকে, ভবিষ্যতেও তা দুটি দেশের নির্ণায়ক নীতি হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন শ্রী মোদী। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেন। ভারত শান্তিরক্ষায় সব রকমের পদক্ষেপ সমর্থন করে, ভবিষ্যতেও তা করে যাবে বলেও উল্লেখ করেন তিনি। অন্তহীন যুদ্ধের পথ পরিহার করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি।
1: ভারত শান্তি কে সভি প্রয়াসো কা সমর্থন করতা হ্যাঁ, শান্তি কে হর প্রয়াস কে লিয়ে আগে ভি সমর্থন করতা রহেগা। যুদ্ধ মে বিতায়া এক এক দিন মানবতা কো পিছে ধকেলতা হ্যাঁ, শান্তি কি তরফ বড়ায়া এক এক কদম পুরি মানবতা কো নই আশা সে ভর দেতে। হমে এন্ডলেস ওয়ার সে এন্ড অফ ওয়ার উসি দিশা মে জানাই হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্কেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি সমুদ্রে স্বাধীনভাবে যান চলাচল এবং বাণিজ্যের দিকটি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও শ্রী মোদী উল্লেখ করেছেন। এদিকে দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী আজ বিশ্কেকে সে দেশের রাষ্ট্রপতি সাদো জাপারোভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয় সহমত হয়েছেন। শ্রী মোদী কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়

0: দার সঙ্গে মত বিনিময় করেন। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী 26তম এশীয় শিখর সম্মেলনে ভাষণ দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী তাদের জলসীমার উপর ইরানের একটি ড্রোন হামলা তীব্র নিন্দা করেছে। সে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ড্রোনটিকে প্রতিহত করে বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির চেষ্টায় চালানো এই ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি সংযুক্ত আরব আমিরশাহী নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌম কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। এদিকে জর্ডনের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। জর্ডনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত সমস্ত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে তারা। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজিকে তে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার শওকত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে, পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময় এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আর চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকে জিডিপির প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিডিএ 8.2% এবং নমিনাল জিভিএ 11.5% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামীতে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে বিশ্ব সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে ভারত আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বলেন, 4 বছরের মধ্যে ভারত দেশে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগে এই লক্ষ্যে অর্জনের সময়সীমা ছিল 10 বছর, বর্তমান সময়ে আরও 1,00,000 ইঞ্জিনিয়ার তৈরির নতুন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ওয়েফার তৈরি থেকে শুরু করে চিপ উৎপাদন পর্যন্ত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের প্রতিটি পর্যায়ে দেশকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল লক্ষ্য।
1: There is a significant level of confidence among the global semiconductor industry stakeholders that India is definitely the right place for making major investments in the coming decades. And that is clearly demonstrated by the number of units which have been approved in the Semicon 1.0. From 13 months from the date of groundbreaking, the commercial production started. So that pace is what has given a confidence to the global industry.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বস্ত্রশিল্প শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থানও করে। নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত প্রায় 4,000 পড়ুয়ার মধ্যে 85% মহিলা। ফ্যাশন এবং বস্ত্রশিল্পে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার বিপুল সম্ভাবনা ভারতের রয়েছে বলে তিনি বলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AI নিউজ কলকাতাতে। হরভবনে বিধ্বস্ত নেপালে পর্যাপ্ত বিশেষ যন্ত্রপাতি, দেহ নিয়ে যাওয়ার জন্য বডি ব্যাগ, দড়ি ও হেলিকপ্টার না থাকায় উদ্ধার কাজে যুক্ত নিরাপত্তা কর্মীরা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছেন। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের ওই হরভবনে ভেতকাশী নদীর দুই পারের বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ভেসে যায়, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প। এদিকে নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ আজ জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 939-এ পৌঁছেছে, আরও 4,247 জনের কোনো খোঁজ মেলেনি। চিতপান জেলায় সর্বাধিক 279টি দেহ পাওয়া গেছে। নেপালের সাহায্যে ভারত বিশেষ উদ্ধারকারী দল সেদেশে পাঠিয়েছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। কাঠমান্ডুতে দেহ শনাক্তকরণ ও DNA পরীক্ষার কাজে সহায়তা করছেন। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদী জলবন্টন নিয়ে আজ নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

0: মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই মৌ স্বাক্ষর করেন ছিলেন জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। এই উপলক্ষে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই সমঝোতা পত্র স্বাক্ষরের ফলে বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে জল নিয়ে দীর্ঘদিনের বিরোধিতা নিষ্পত্তি হল। এর আওতায় বিহার ও ঝাড়খণ্ডের মানুষ পানীয় জলের পাশাপাশি গ্রামাঞ্চলের কয়েক লক্ষ কৃষকের সেচের জল পাবেন। গঙ্গা ভারত বাংলাদেশের দেশের মধ্যে 30 বছরে গঙ্গাপথে জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে পশ্চিমবঙ্গের নদীগুলির প্রবাহ বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল ছত্তিশগড়ে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। এই তালিকা অনুযায়ী 1,45,10,299 জন ভোটারের মধ্যে 97,53,577 জন ভোটার ইনোমারেশন ফর্ম জমা দিয়েছেন। ফুটবলে এএফসি অনূর্ধ্ব 20 বিশ্বকাপ এশিয়ান কাপ 2027 বাছাই পর্বে জয়ের মধ্য দিয়ে অভিযান শুরু করেছে ভারত। আজ তাসখান্দের দোস্তালিক স্টেডিয়ামে ভারত 1-0 গোলে সিরিয়াকে পরাজিত করে। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। এটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207 ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের ক্যারিয়ারে ইতি টানলেন মেসি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশিত হচ্ছে সমবেত কণ্ঠে।

দেশাত্মবোধক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল পয়লা সেপ্টেম্বর মঙ্গলবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। 6:02 শুনবেন অমৃতবাণী, দেশাত্মবোধক গান শুনবেন 6:07। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:15। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 7:45। 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন 8:30। 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 11:00 রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 12:05। নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 12:30। 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন 1:30। 1:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ শুনবেন, লোকগীতি পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে 2:15। 2:30 শুনবেন বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 4:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিয়োগ সংক্রান্ত সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 6:00 রয়েছে ঘর গৃহস্থির আসর, কিষাণবাণী 6:30। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েসমেল প্রোগ্রাম গীত বাহার পরিবেশিত হবে আগামীকাল 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15।

মিনিটে গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 বিভিন্ন বাদ্যযন্ত্রে শুনবেন লঘু সঙ্গীতের সুর। 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি